আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নজনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমারকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 5তলা বাড়ির 3তলায় আগুন লাগে। দমকলের সদর দপ্তরের ঠিক পাশেই এই হোটেলে আগুন লাগায় দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী। ধোঁয়ায় দম বন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 6 জন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এই জন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে NTA অন্তর্ভুক্ত করবে। এছাড়া তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে CISF-এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন DGP এবং CBI-এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ গতকাল জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি TSR

0: টাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর ও দাঁতের ডাক্তারের নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের তামিলনাড়ু সফরে আজ সন্ধ্যায় চেন্নাই পৌঁছবেন। চেন্নাইয়ের কাছে কোভালামে আয়োজিত দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আগামীকাল তিনি যোগ দেবেন। এই সম্মেলনে তামিলনাড়ু, কেরলম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কৌশলগত গুরুত্বের ক্ষেত্রে ভারত জাপান অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। গতকাল নতুন দিল্লিতে জাপানের এক প্রতিনিধি দলের সামনে তার ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারত ও জাপান শান্তি, প্রগতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের আকাঙ্ক্ষা এক দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 2025-26 অর্থবর্ষে $27.5 বিলিয়ন পৌঁছেছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপান এখন ভারতের পঞ্চম বৃহত্তম অংশীদার। মাদক নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য পুলিশের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতে মেয়াদ উত্তীর্ণ বিদেশি নাগরিকদের একটি আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে। অভিযান চালিয়ে চক্রের থেকে 15 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রতিবাদ আন্দোলনে বহু মানুষের মৃত্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য সামগ্রীর উপর সেখানে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
1: जैसा कि मैंने बताया कि बहुत सारे लोगों की जाने गई हैं वहाँ, और साथ ही साथ बहुत सारे लोग वहाँ हताहत हुए, उसके अलावे बहुत लोगों को इंजरीज भी आई हैं, और कि वहाँ पर जो एसेंशियल कमोडिटीज है, जो आम चीजें हैं, आम वस्तुएं हैं रोजमर्रा के, उस पर भी काफी रोक लगाया गया है, और हालात ऐसी है कि जो वहाँ पर लोग हैं उनको अंतर्राष्ट्रीय समुदाय से सिंपैथी की, सॉलिडैरिटी की जरूरत है और वो उनको मिलना चाहिए।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাইটেল এআইএন নিউজ কলকাতাতে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমার জৈন, আইএএস কর্মকর্তা ও দিল্লি জল বোর্ডের প্রাক্তন শীর্ষ আধিকারিক উদিত প্রকাশ রায় এবং আরও 4 অভিযুক্তকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। দিল্লি জল বোর্ডের বর্জ্য শোধনাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় এমন কিছু শর্ত ও নিয়ম প্রযুক্ত হয়েছিল যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এই কারণে সেই বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যায্য সুবিধে পায়। অর্থমন্ত্রক জানিয়েছে, 2025-26 অর্থবছরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মন্ত্রক জানিয়েছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে ঋণ প্রদানের কাঠামোর আওতায় এই ব্যাংকগুলি উল্লেখযোগ্য কাজ করেছে। কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির ঋণ পোর্টফোলিও বা ঋণ বিতরণের প্রধান অংশ হিসেবে থাকছে, যার পরিমাণ 378,000 কোটি টাকা। হরিয়ানা পুলিশ এক শিশু পাচার চক্রের মূল চক্রী পরগত সিংকে পাঞ্জাবের মুক্তেশ্বর থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্র দেশের বিভিন্ন স্থান থেকে 50টি শিশুকে বিক্রি করেছে। পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার মায়াঙ্ক মিশ্র জানিয়েছেন, গত 4 মাস ধরে তারা মূল চক্রীর খোঁজ চালাচ্ছিলেন। এই চক্রের সঙ্গে যুক্ত থাকা আরও 21 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 5 জন অভিভাবক আছেন যারা এইসব শিশুদের বেআইনিভাবে গ্রহণ করেছেন। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে তারা যে শর্তাবলী দিয়েছে তা যতদিন না সম্পূর্ণভাবে পূরণ করা হচ্ছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তেহরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে সরাসরি বৈদেশিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার ও সামরিক অভিযান বন্ধের শর্তের সঙ্গে যুক্ত করেছে। এদিকে ইরানীয় সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আক্রমণ হলে শত্রুপক্ষকে তার যোগ্য জবাব দেবেন তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করতে সেদেশের সরকারকে নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত ইমরান খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাস থেকে ইমরান খান আদিলা জেলে বন্দী রয়েছেন।

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পূর্ব পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারত, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর অভ্যন্তরীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিমে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা। নেদারল্যান্ডসের অ্যামসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 পরাজিত করে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান সমসংখ্যক ম্যাচ খেলে 1 পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। আজ ত্রিপুরার অন্যতম রূপকার প্রাক্তন মহারাজা প্রয়াত বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মজয়ন্তী। আগরতলা সহ সারা ত্রিপুরায় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দিনটি পালিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে তার অবদান আজও স্মরণীয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সকালে আগরতলা জিরো পয়েন্টে প্রতিষ্ঠিত বীর বিক্রমের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এছাড়া এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর 12টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই আলোচনা সভায়ও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। দুপুরে আগরতলা প্রেস ক্লাবে নর্থ ইস্ট ফাউন্ডেশন ও হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে প্রয়াত মহারাজার উদ্দেশ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এ উপলক্ষে আজ রাজ্যের সরকারি ছুটি। বহুমুখী প্রতিভা সম্পন্ন ও প্রজাবৎসল হিসেবে পরিচিত প্রয়াত বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন ত্রিপুরার শেষ মহারাজা। 1908 সালের 19শে অগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার নামানুসারে আগরতলা বিমানবন্দরে নামকরণ করা হয়েছে। আগরতলার ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ সহ ত্রিপুরার বিভিন্ন স্থানের উন্নয়নে তার দূরদর্শী ভূমিকা রাজ্যের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠক নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থবহ আলোচনা, ঐকমত্য গড়ে তোলা এবং পরিবেশগত সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক একটি মঞ্চ হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকালকের মূল বৈঠকের ভাবনা ছিল নতুনত্ব গ্রহণ, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন। রাজ্যের প্রতিটি জেলায় কর্মপ্রার্থীদের জন্য চাকুরি মেলার আয়োজন করা হবে। কৈলাসহরের শিল্প শিক্ষণ কেন্দ্র বা আইটিআই প্রাঙ্গণে আয়োজিত মেগা চাকুরি মেলায় অংশ নিয়ে রাজ্য সরকারের উন্নয়ন দক্ষতা উন্নয়ন অধিকর্তা প্রদীপকে গতকাল একথা জানিয়েছেন। তিনি আরও জানান, ইতিমধ্যে পশ্চিম জেলা ও খোয়াই জেলায় এ ধরনের মেলা সংগঠিত হয়েছে। কৈলাসহরে মেলাটি তৃতীয়। চাকুরি মেলা উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। মেলায় 13টি চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানে 9717টি পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে ICAR KVK পশ্চিম ত্রিপুরা IARI NH কম্পোনেন্ট প্রোগ্রামের অধীনে গতকাল এক বিশেষ কৃষক সচেতনতা শিবিরের আয়োজন করে। সেখানে কৃষকদের পরিশ্রম লাঘবকারী পুষা হ্যান্ড হুইল হো এবং উন্নত মানের IARI সবজি বিতরণ করা হয়।

ডিসি প্রাক্তন কার্যনির্বাহী সদস্য শ্রী চন্দ্ররায় রূপিণীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পার্থেনিয়াম নিধন ও স্বচ্ছতা অভিযান সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় এবং এতে স্থানীয় হাইকতর হুকুম এগ্রিফিড প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি কৃষক সমাগমে নেতৃত্ব দেয়। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইন চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। সামাজিক মাধ্যমে গতকাল তিনি বলেন, এই পাইপলাইন উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে গড়ে তোলায় যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে প্রকৃত সমন্বিত গ্যাসভিত্তিক অর্থনীতির দিকে এই অঞ্চল আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে গতকাল রোগী কল্যাণ সমিতি ও গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক দীপঙ্কর সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের 32টি ডিগ্রি কলেজে বিশেষ সচেতনতা কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। NHM ও ত্রিপুরা সুন্দরী হাসপাতালে যৌথ উদ্যোগে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় কল্যাণ সমিতি সেমিফাইনালে উঠেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-1 গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। আজ সন্ধ্যায় ব্লাডনথ ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা বসকাং সেপ্টেম্বর তালনি চিসিনি সালমারি নিসিমি দিল্লি কেতালো সেমিকন ইন্ডিয়া নৈ সাই নৈ চিদক উলবাবেরেম চেংজাগানো নখা সালতামনি অ ইভেন্টও কাইব্রী চিনি গবাং হাকতনি কাইনৈরা ব্রী চি কোম্পানিতে বারানি গবাং ফুনুকনাই রক মানজাগানো মিয়া দিল্লি কেতালো ককতুমা থুমনাই রকনি থুমো কেন্দ্রনি ইলেকট্রনিক্স তে ককথুম তাংসেপ নাইখুংনি তাংরা এস কৃষ্ণন সাকা অ ফুনুক মুঙ্গ জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া জার্মানি তে নেদারল্যান্ডসনি কাইদক হায়ুং বেরেমনি পেভেলিয়ন স্তঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী আবনো চেঙ্গে দিওয়ানো ব আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর জার্মানি নেদারল্যান্ডস তে মালয়েশিয়ানি সিও রকবাই কগলাম সালাইমানো তুই দোলানো নাইকুংনি বখাক্তে সাজাখা কুথুম লাইমানি জরাবো সেমি কন্ডাক্টরস নামখর ব্রী রকনি ফানবাং রিমুং তাই তুই দুল মুংন তুইব কাইসা আলাইদা অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি পেট্রোলিয়াম তে হাবার গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সাকা দেরগাঁও ডিমাপুর গ্যাস পাইপলাইন চেংজাকমাবাই নাগাল্যান্ড নখ তাবুক সালচি সালগ্রা গ্যাস গ্রিড তৈব সং গ্যাস গ্রিড বাই মানজুজাখা আবাই ওএনজিসি নি জোরহাট গ্যাস খরনি গ্যাস সামুঙ্গ ফুনাংমানি সেব বাঙ্গানো গ্যাস এরং বাইমা তৈ এল এন জি বুইহা কতনি তুবুমা হলিওয়ানো স্নামখর কালাম নক নুখুং তৈ চিং ফেরাংনি বাবয় কতাল সেব আচাইয়ানো আবাই বাই থাংচুকজাক ভারত স্নামৈ তিসামা লাম সাসাওয়ানো তিনি বুবাগ্রা থৈজাক বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরনি ফিল সারা চিচার আচাইমা শাল আগরতলানো খবুই হাস্তে গনাঙ্গই বরমনি বিশিংতৈ অ শাল পালাইজাগৈ টঙ্গ রং সাখাম থাংলাইসু তৈ তাংবেখরে ফামক্রায় বিনি কতর বার্জা তাবুক মৈতুখলাইজাগৈ টঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুঙ্গ আগরতলা জিরো পয়েন্ট বুবাগ্রা বীর বিক্রমনি মাংথঙ্গ খ্লুমা ইয়াফারানো আবনো কারিব অ শাল নরগৈ ককলাম সালাইমা পান্ডা সংসার জাগানো দিবর দামচিনিও আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসারজাক পান্ডাও মানজাগানো মন্ত্রীয়করা দিবর আগরতলা প্রেস ক্লাব নর্থ ইস্ট ফাউন্ডেশন তৈ হেল্পিং হ্যান্ড মথানি কথাজাক চেতন বাইব পান্ডা সংসার জাগানো খুরসা থাইকলাইও বুবাগ্রানি আচাইমা সালনরগে তিনি হাপাংনি লেংলা মূ সাকলাইজাক ১৯৮২ আগস্ট চিচুকু সালমারি আচাইমানি বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর থৈজাক বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য তংমানি ত্রিপুরানি পাইথাক বুবাগ্রা

বিনি মূ নরগৈনও আগরতলা বীরখুংখলানি মূ রাজাগো আগরতলানি লাইবুমা গনাং নুয়ং মানকবৈ ত্রিপুরানি জুদা জুদা আমচাইনি হামক্রায় ব নামমানী বারজা ইয়াসাকলাংমা হাস্তেনি লাইবুমাব তাবুক বথাং দঙ্গ হামক্রাই গনাং সামুং বুতাং স্রাই স্রাই তনিনানী কক বিতিরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া তাং কতর সংসাজাক হাস্তে বেনামনি দিশা কমিটিনি ককলাং সালাইমাব অকক বিতি নরেখা ব মন্ত্রী অক্রা সাকা হামক্রাই গনাং তাং বুতাংনি সামুং চংজাক জরানি বিশং পাইরিনানী তে আবুনি কাহাম মানমারি বেবাক বেরেমনি লুকু রকনি থানি সগৈরানী নাংনাই নাইকল ফাংতে লুকু আদং রকনি বিশং কথা লাইমুংনি সেব্বাই জংজাল তংমা রকন সায়ৈ দায়িত্ব ইয়া কাকদানী চেতন নাহারনানী নাংনাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিষেব লুকুরক লাইতে সাকে মান্নানি সেবরুনা নিশাকাব ফানবক সিনহা মন্ত্রী অক্রা ককলাম সালাইমা ও এমপি কৃতি দেবী দেববর্মা মন্ত্রী প্রণজিৎ সিনহারাই আকর্ষণ মানজাখা লামডিং বদরপুর রুট ট্রেন থাংলাইশু তাবুকব কাহামন তঙ্গো এন এফ রেলওয়ে নি বখাক্তি সাজাকা তিনি হর আগরতলা নিশিমি নারেঙ্গে ট্রেন থাঙানী লামরুয়ানো হরনি দামচিসা সতী থামচি নারেঙ্গে নিশিমি আগরতলা ট্রেন ফাইনানী লামরুয়ানো হর দামচি সতী থামচি ও শালগ্রাহাঙ্গর শান্তির বাজানী সেন্ট্রাল স্কুল মিয়া নিশিমি নখা সালনাই ইউথ পার্লামেন্ট চেংজাখা সেন্ট্রাল স্কুলনি শিলচর কেন্দ্রনি বিশিং তংমা কাইচার রংনকনি স্রংনাই স্রংনাই জগ্রক আরো মানজাখা পান্দানো চেঙ্গিরিখা এমএলএ প্রমোদ রিয়াং হাস্তে বিলেজ কমিটিতে পুরমথা বুসকাং চংবাড়ি নকিতিঙ্গি মিয়া আগরতলা প্রদেশ বিজেপি নি চেতনবাই কাইসা কুথুম লাইমং সংসার জাখা আরো মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় নকবইতে কুমনি রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাক রাখাল মুকুমু সিল্ড নক আউট ফুটবল বাতাই লাইমুঙ্গ কল্যাণ সমিতি সেমিফাইনেল কাশাকা মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক বাতাই লাইমাব কল্যাণ সমিতি নৈশা গোলনি ফেরবাই টাউন ক্লাব নো মেচেনখা তিনি সানজাও ব্লাড মাউথ ক্লাব থানো রামকৃষ্ণ ক্লাব বাই তাবুক নবর্তিবানী ককটুমা বস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাং কগৈ বাতৈ বাবুইমানো হই হজাক মংরেখা নবর্তিবা নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তঙ্গৈমানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককটুমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও

মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয়ের মুখে পড়ি, বিভিন্ন সময়ে আমাদের প্রতিকূলতাকে এড়িয়ে সামনে এগিয়ে যেতে হয়, আজও তার ব্যতিক্রম নয়। তাই আপনাদের সামনে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তো সুরের ভেলায় আমরা অবশ্যই আপনাদের গান শোনাব। জানি না আজ আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো সুরের ভেলা। হ্যালো,
1: নমস্কার নিবেন দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাস চন্দ্রপুর থেকে বরুণ সুপ্রদর বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দিদি আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: দিদি আজকে একটা গান শুনবো, অনুপ জলচর কণ্ঠে, গানের লাইন কেন হল বিশ্বালয়ে বিরাট শিশু
0: খেলি চয়ে বিশ্বালয়ে।
1: হ্যাঁ অনুপ জলচর কণ্ঠে দিদি।
0: হ্যাঁ দেখছি, খেলি চয়ে বিশ্বালয়ে।
1: আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি আপনার।
0: হ্যাঁ অনুপ জলচর,
1: রাখছি, নমস্কার।
0: হ্যাঁ ভালো থাকবেন, কথা হবে আবারও।

0: হ্যালো, সুরের ভালা।
1: হ্যাঁ সুরের ভালা, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারগড় থেকে বুলটি দাস।
0: হ্যাঁ বলুন।
1: তো দিদি ভাই, আমি একটা গান শুনবো, আধুনিক গান। তোমার সুরে সুর বেঁধেছি, অল্প সময় দিলে হবে দিদি ভাই?
0: অল্প সময় দিলে হবে?
1: অল্প গান শোনালেই চলবে, অনেকেই আছেন, অল্প অল্প একটু কথা বলবেন।
0: আচ্ছা ঠিক আছে,
1: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো থাকবেন আপনিও।

0: সুরের ভেলা।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: আমি সঙ্গীতা দেবনাথ চন্ডীগুপ্ত থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, ভালো আছেন তো
1: দিদিভাই? আজকে আমাকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কোনটা একখানে গান শুনিয়ে দিন। আমার ভাষাই লিরে, আমার দুবাই লিরে।
0: আমায় ভাষাই লিরে। আমায় ভাষায় লিরে, আমায় ডুবাই লিরে। কার কণ্ঠে পাবো সেটা বুঝতে পারছি না। দেখছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়। কিন্তু ওনার কণ্ঠে সম্ভবত হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি পেয়েছি পেয়েছি হ্যাঁ, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠেই পেয়ে গেলাম।
1: ভালো থাকবেন, সবাইকে নিয়ে শুনবো।
0: হ্যাঁ অবশ্যই,
1: নমস্কার।
0: ভালো থাকবেন আপনিও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: সময় আসলাম মাতাজি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: আছি আছি, আপনারা কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি।
1: তো গানটা হলো শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।
0: হ্যাঁ বলুন, কোন গান?
1: নয়ন তোমারে পায় না দেখিতে, রহেছ
0: নয়ন তোমারে পায় না দেখিতে।
1: নয়ন তোমারে পায় না দেখিতে, রহেছ নয়ন নয়ন।
0: হ্যাঁ, পেয়েছি আপনার পছন্দের গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, কথা হবে আবারও।
1: ঠিক আছে,
0: নমস্কার।

সময় বলে দিচ্ছে সুরের ভেলা থেকে বিদায় নিতে হবে। তো শ্রোতাবন্ধু, আজকের মতো এ পর্যন্তই সুরের ভেলা, কথা হবে আগামী সুরের ভেলায়। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন লোকগীতি। 12:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 ককবরুক গান দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 মনসা মঙ্গল। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:20 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

সন্ধে ছটায় ঘর গৃহস্থের আসর, 6:30 মনসামঙ্গল, 7 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন রাগ প্রধান গান। 8:30 মিক্স মেলোডিজ। 9 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 লোকগীতি। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 নজরুল গীতি। 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ হিন্দিতে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন AIR APE।

আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী মালতী মহন্ত।

তরুণী সেনমোহনদের কণ্ঠে শুনছিলেন লোকগীতি। এরই সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিজয়া চৌধুরী।

বিজয়া চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালা অনুষ্ঠানের শেষ শিল্পী ছিলেন স্বপন আস্তি এবং চেতন শেষিতাল। শুনলেন শোল ছবির গান। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:58:59। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতা নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনায় নজনের মৃত্যু হয়েছে। বিডব্লিউ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা কাস্ত্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পেছনে সামাজিক, ডিজিটাল এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ উত্তরপ্রদেশে জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ শ্রী বৈষ্ণব বলেন, আমাদের দেশে আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে।
1: We have been growing at a very sustained pace of 6 to 8% growth band with moderate under control inflation with very good balance sheet and making sure that the entire country grows together. This is possible because of the four pillars of our growth story: investment in social, digital and physical infrastructure.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। এজন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে এনটিএ অন্তর্ভুক্ত করবে। এছাড়াও তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে সিআইএসএফ এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য

মন্ত্রী পীযূষ গোয়েল ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ে উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারের বৈঠকে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত সিঙ্গাপুর অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে নতুন সম্ভাবনার বিষয়ে মত বিনিময় হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাত্রে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর, দাঁতের ডাক্তার নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। দেশের গৃহস্থ পাইপ বাহিত গৃহস্থালী পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই প্রকল্প কার্যকর হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সক্রিয় পিএনজি সংযোগের সম্প্রসারণ প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য এই প্রকল্প কার্যকর করা হবে, যাতে আরও বেশি পরিবার তাদের রান্নাঘরে পাইপলাইন বাহিত গ্যাস ব্যবহার শুরু করতে পারে। বর্তমানে দেশে 1,74,00,000 গৃহস্থালী পিএনজি সংযোগ রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ উত্তরপ্রদেশ ও দিল্লির 10টি স্থানে অর্থ পাচার মামলায় তল্লাশি অভিযান চালিয়েছে। মৌলানা মোহাম্মদ আলী জহর ট্রাস্ট এবং মোহাম্মদ আলী জহর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই অর্থ পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণে বরাদ্দকৃত অর্থ পাচারের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়াজনিত কারণে শ্রীমাতা বৈষ্ণোদেবী তীর্থযাত্রার রেজিস্ট্রেশন আপাতত স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের রেজিস্ট্রেশন ইতোমধ্যেই হয়ে গেছে, আবহাওয়া ভালো থাকলে তাদের জন্য যাত্রার অনুমতি পুনরায় দেওয়া হবে, তবে তীর্থযাত্রীদের কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিন ব্যাপী একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। গতকাল অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় মহারাজা বীর বিক্রম কিশোরকে একজন দূরদর্শী শাসক হিসেবে বর্ণনা করে শ্রী শাহ বলেন, তিনি ত্রিপুরায় জনমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। মহারাজাকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে তিনি স্মরণ করেন। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসিডি ডিসপার্স নীলাঙ্গি। এই ঘটনায় মৃতদের মধ্যে আছেন 2 মহিলা ও 1 শিশু। আহত 16 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান শিল্পমন্ত্রী তাপস রায় ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, প্রশাসনিক তৎপরতায় 80 জনকে উদ্ধার করা গেছে। এদিকে দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী এই অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী শোক ব্যক্ত করেছেন। উভয়ই নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 50% হারে শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করা পিছিয়ে দিয়েছেন। দুদেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক শুল্ক আরোপের সিদ্ধান্ত আগামী শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যিক লেনদেন এবং শুল্ক হার নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির দীর্ঘমেয়াদী

0: উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা মজবুত করার বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছে। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শেষে যৌথ আন্তঃমন্ত্রণালয়ের বিবৃতি গ্রহণ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও প্যারিস সমঝোতার উপর ভিত্তি করে রাষ্ট্রসংঘ কনভেনশন ও 2030 সালের কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জম্মু কাশ্মীর সরকার পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে ল্যান্ড পুলিং বা জমি একত্রীকরণ নীতি 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জমির মালিক ও উন্নয়ন সংস্থাগুলির স্বেচ্ছায় জমিদানের মাধ্যমে এই জমির ভাণ্ডার বা ল্যান্ড পুল গড়ে তোলার কথা এই নীতিতে বলা হয়েছে। 1970 সালে জম্মু কাশ্মীর উন্নয়ন আইনের আওতায় ঘোষিত বিভিন্ন এলাকার জমি এই নীতি অনুসারে এই পুলে নেওয়া হবে। নেদারল্যান্ডসের আমসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন ইন্টার্নশিপ চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কাপিলা ও তানিশা কাস্ট্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে তারা সরাসরি লিও আইওকে চোং এবং নেগ ওয়েং চিকে 21-11, 21-11 হারিয়ে দেন। ধ্রুব ও তানিশা প্রাক কোয়ার্টার ফাইনালে চীনা জুটি চেন ফ্লেং উই ও গুয়ো জিং ওয়ার মুখোমুখি হবে। ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে আজ গলে শ্রীলঙ্কা মধ্যাহ্ন বিরতি পর্যন্ত 6 উইকেটে 175 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বিডাব্লিউ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা কাস্ট্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন কাকবুরুক গান।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সেতার বাঁধন মাল কোশরাকে, শিল্পী ছিলেন ওস্তাদ ইমরান খান। আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন মনসা মঙ্গল।
1: আকাশবাণী কৈলাসহর, এই সময়ের প্রকৃতিতে যা কিছু অশুভ তার বিনাশ এবং মানুষের মঙ্গল কামনা আর লোকসংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মনসা মঙ্গল গান করি। আজ শ্রাবণ সংক্রান্তি, মা মনসার পুজোর দিনে শুনুন আমাদের পরিবেশনা। আমরা পানিসাগর অগ্নিপাশার প্রদীপ দাস ও তার দল, যোগাযোগ করতে পারেন 8732882 09 এই নম্বরে। শুরু হচ্ছে মনসা মঙ্গলের এবারের মতো শেষ পর্ব স্বর্গারোহণ। পরিবেশনায় পানিসাগর অগ্নিপাশার প্রদীপ দাস ও সহশিল্পীরা।

হারণি রুদ্র উষা গেলা গ, অনিরুদ্ধ উষা গেলা মৈত্র ভুবন, দ্বাদশ বরিষে হইল সাফে বিমোচন, লক্ষ্মী ধরে বলে শুন।

দেখেন কোথায় গেল লক্ষ্মীধর, শুনো সাধু সদাগর, কোথায় গেল বিপুলা সুন্দরী, অসীম সাহস হরি, গেলায় বধূ দেবপুরী, সদয় হইলা বিশ্বহরি, এতায় আসি নার হইল অন্য।

আর সম্পর্কের কথা তবে থাকুক এই মতে লখাই বিপুলার কথা শুনো এখো চিত্তে বিপুলায় বলে মা অনন্তে রয়া যোগিয়া বরণ মাও পরিবারে চাই গো বাক্য সরিয়া মাও হুঙ্ক।

পার ইন্দুপুরে যাই মাও বিদায় আমার, তোমার কন্যা নই আমি স্বর্গের বিদ্যাধরি। মায়া করি আনিলে খোঁজয় বিশ্ব হরি, পরিচয় দিয়া যাই গো পরিচয় দিয়া যাই।

হা হা পদ্মাবতী চলিয়া গেলাম স্বরে গপুরে, অনিরুদ্ধ উষা গেলা ইন্দ্রের গোচরে, প্রণাম করিয়া দুয়ে ইন্দ্রের চরণে আশীর্বাদ করে ইন্দ্র এ বহরাশি।

বল বল বিশ্বহরি রাজ্যেশ্বরী অষ্টনাগরীতে বল হরি বলিও প্রেম শ্রেহে কহ শ্রাদে কৃষ্ণ বল।

0: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের এবারের মতো শেষ পর্ব স্বর্গারোহণ। শিল্পীরা ছিলেন প্রদীপ দাস, প্রতাপ দাস, অভিজিৎ দাস, অপর্ণা দাস, রিঙ্কু দাস, সুভদ্রা রানী নাথ, নিশিকান্ত নাথ, হীরালাল নাথ ও প্রফুল্লচন্দ্র দাস অগ্নিপাশা পানিসাগর থেকে। শ্রোতাবন্ধুরা, পুরো শ্রাবণ মাসব্যাপী মনসামঙ্গল গান আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে আমাদের চিঠি লিখুন। চিঠি লেখার ঠিকানা মনসামঙ্গল গান, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা, পিন 799279। এছাড়াও আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।
1: শুনলেন মনসা মঙ্গল। আজকেরই পর্বখানি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কুইলা শহর। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ৬টায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৭টা বেজে ৩৫ মিনিটে পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। ৮টা বেজে ৫ মিনিটে রয়েছে অনুষ্ঠান এ মাসের অতিথি, মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন ৮টা বেজে ৩০ মিনিটে। ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, লোকগীতি পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে ৯টা বেজে ১৫ মিনিটে। ৯টা বেজে ৩০ মিনিটে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ১০টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১০টা বেজে ১০ মিনিটে নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ১০টা বেজে ২০ মিনিটে বিশ্ব সংবাদ, রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। ১০টা বেজে ৩০ মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। ঘর গৃহস্থের আসরে সবাইকে স্বাগত।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: গর্গের অস্থির আসরে আমরা আইসি। দাদা এটা কোন গ্রাম?
1: চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এক নম্বর ওয়ার্ড।
0: এক নম্বর ওয়ার্ড। আর দাদার নামটা কি? তার
1: সুমন দেবনাথ।
0: আচ্ছা, তো আপনার তো মোটামুটি ক্ষেত কৃষির লোকেই আপনি জড়িত আসুন।
1: ক্ষেত কৃষি
0: তো কত বছর ধরে কররা?
1: ধরেন আমি তো বেশি দিন থাকি নাই, তো আমরা বাবা যে টু টু তারা করতাম আর আগে।
0: আচ্ছা, তো ওই বাবা যে টুর কাছ থেকেই আপনারা শিখছেন? তো এমনি কিন্তু আপনি শুধু আপনি ধান খেতে লাগাননি না সবজি খেতেও করুন?
1: তো অল্প অল্প সবজিও করি আর অল্প অল্প ধান খেতেও করি।
0: আর এখন তো ধানের আপনার সিজনেই আইছে ধান লাগাইরা। তো আরেকটা যেটা কইম আমি, এমনি আউশ খেতে আপনারা করছেন নি?
1: করছি অল্প, ধরুন এককানি দেড়খানি মতো।
0: এককানি বা দেড়খানির মতো করছেন? তো এটাতে কি ধান লাগাইছেন আপনারা?
1: আমরা লাগাইছি ইরি আর কি।
0: ইরি লাগাইছেন? এটা কি ব্লক থেকে পাইছেন নি?
1: না না না, এটা আমরা আনছি, আমি পাক্কা দূরে থাকি, আমরা বাসা থাকি।
0: আমরা বাসা থাকি ইনো আবার আবার কেমনে সন্ধান পাইলাম আমরা বাসা?
1: আত্মীয় বাড়ি থেকে আনছি আর কি।
0: আচ্ছা, আত্মীয় বাড়ি থেকে আনছেন মানে? তো এটা কি আপনার কোনো সময় কিতা ব্লক থেকে দিয়েছেন নি?
1: না, এটা তো কইতে পারতাম না আমি সঠিক, তারা এখানেও করুন এটা দেখি আমি।
0: আচ্ছা আচ্ছা, তো এটা কিতা গতবারও করছিলেন না, এবারও এনে করছেন?
1: এবারও আমরা আনি আনিয়া করছি আর কি।
0: এটা আউশেই লাগাইছেন?
1: আউশ লাগাইছি।
0: এই যে এই আউশে যে করতে গিয়ে জমিটা আপনারা কিভাবে তৈরি করছেন?
1: তো ট্রেক্টর দিয়া আল বাইয়া মনে করেন তিন চা ওড়িয়া দিছি আর কি।
0: তো এমনি কিতা আপনার কৃষি যন্ত্রপাতি আসেনি? এই যে ট্রেক্টর হয়েছেন?
1: নাই, তা আমার নাই, একটা আছে মিনি পাওয়ার টিলার।
0: মিনি পাওয়ার টিলার। তো আপনারা কিভাবে দিন এখন তো আর হালে হাল দিয়ে তো কেউ আর চাষ করে না?
1: না।
0: তো এই যে ট্রাক্টর যে আনুন, এটা কিন্তু আপনারা কিন্তু বারা কোটি আনতে লাগেনি?
1: ঘন্টা হিসাব।
0: ঘন্টা হিসাব। তো এই যে ঘন্টা হিসাব করিয়া যে আপনারা যে কররা বা হাল দিয়া যে আগে করতে, এটার মধ্যে কোনো ফারাক দেখার নেই?
1: ফারাক বলতে যেমন আগে আল বই তো টাকা তো লাগতো না, তখন তো যেমন ট্রেক্টরে পাইলে তার ৩২০ ৩৫০ এরকম করিয়া ঘন্টা দেওয়া লাগে।
0: হালের যে চাষটা আর এই যে ট্রাক্টরের চাষ, এটার মধ্যে তো কিছু পার্থক্য আছে?
1: পার্থক্য আছে। যেমন মনে করেন এখন ট্রাক্টর একসা দিলাম সপ্তাহ দশ দিন আর আলু বইলাম না, কিন্তু আগে তো গরুর আল যেমন বা হইতো মনে করেন একসা দেওয়া হইলো, পরে আর একসা দেওয়া হইলো, এরকম চা চা দিয়া।
0: মানে আমার আমার মনে হইতেছে যে হল দিয়ে যে করলে, হাল দিয়ে করলে পরে আপনার যে
1: জমিটা যেভাবে পচে, এরকম ট্রাক্টর দিয়ে আল বাইলে পচে না আর।
0: ট্রাক্টর তো বোধহয় উপরে উপরে মারা লইয়া যায় গিয়ে।
1: হ্যাঁ
0: বসে, এটা ঠিক, আপনার ট্রাক্টর দিয়া চাষ করলে পরে আপনার বেশি জমিতে চাষ করতে পারবো?
1: হ্যাঁ, বেশি জমিতে চাষ হয় এরকম।
0: আগে তো আগে কিতা হইতাম যে এই যে হাল দিয়ে করলে পরে বেশি জমিতে তো আর করতে পারতো না,
1: কম
0: কম জায়গার মধ্যে আপনারা করছেন। আর এখন তো হাল তো নাই
1: না?
0: আচ্ছা, সেই হিসাবে আপনারা ওই ট্রাক্টরেই ইয়ে হররা। তো আউশ ধান ওইতে আর কতদিন আপনারা লাগবে?
1: ভাদ্র মাসের প্রথম দিকে কাটা পড়ে দিব।
0: ভাদ্র মাসের প্রথম দিকে কাটা পড়ে দিব,
1: এখন ধান বাড়ি দিব।
0: আচ্ছা, তো আগে আমরা এই ক্ষেতের মধ্যে এই সময়ে আমরা মাছ মাছও আমরা পাইতাম।
1: যেমন আমি আউশ ক্ষেত লাগাইছি, তিন চারবার ওষুধ দিয়ে সারছি।
0: ওষুধ দিয়ে সারছেন? তো যার ফলে মাছ থাকার
1: না, মাছ থাকার
0: কিন্তু আগে কিন্তু আমরা দেখতাম, দেখা যাইতেছে আপনারা ক্ষেত করছেন, ধান ওইদিকে উঠতেছে, দেখা যাইতেছে আপনারা ওই যে ডরিনা ফারন পাতাইও দেখা যায় একটা মাছ ঢুকে যেত।
1: কিন্তু ওখানে ওরকম সিস্টেম নাই, মাছও নাই,
0: মাছ আছে কিন্তু ওই যে আমরা অত্যধিক রাসায়নিক সার,
1: রাসায়নিক সার ওষুধ
0: দেওয়ার কারণে এটা নষ্ট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো ওখান তো আপনার শাইল ক্ষেতের ইয়ে করা, ঔষধ তো আপনার শেষ হয়ে গেছে?
1: ঔষধ শেষ, ওখান তো শাইল ক্ষেতে লাগে রেডি করি আর।
0: রেডি করা। তো শাইল ক্ষেতে আপনারা কিটা ধান লাগাইবা?
1: তো গুমতি আর অল্প নি, অল্প বিরোইন, আর আছে আর একটা আমরা কই যেমন সাদা মাসুরি, এটাও ব্লক থাকি দেওয়া হয়েছিল আগে।
0: গুমতিটাও ব্লকে পাইছি?
1: হ্যাঁ, ব্লক থেকে আনছি।
0: আর একটা তো কইছে নি, মানে এটা কিটা ওই যে কালো রঙের ধান, গন্ধের চাল বোধ
1: হয় এটা?
0: এটা তো নিজেরা একটু খাবার লাগে বোধ হয়।
1: আর ইয়ে আছে, হাইব্রিড ধান আনছি 2 কেজি।
0: এই যেটা কিটা আনছেন?
1: রাতলে লাগাইমু আর কি, হাইব্রিড

0: যা কিছুই আপনারা লাগারা এটা কোন পদ্ধতিতে লাগারা?
1: তো মনে করেন আমরা সবটাও লাইনে লাগাই,
0: মানে
1: শ্রী পদ্ধতি বলতে আলি মনে করেন দুইটা তিনটা রম দেয়, আর বেশি হলে চারটা।
0: এমনি শ্রী পদ্ধতি দিলে আপনার মনে করেন এক গাছা করে দেয়, তো অনেকে এক গাছার বদলা দুই গাছা দেয়। আর মোটামুটি 12-15 দিনের ভিতরে সারা লাগে,
1: তারা তখন যে 20 দিনের ভিতরে মানে রোয়া শেষ হয়ে যেত।
0: হয় ঠিক আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু আগে তো আপনারা দেখা যাচ্ছে 40 দিনও গিয়া শেষ হইত
1: না, 40 দিনও শেষ হইত না,
0: মানে বুড়া আলি লাগানি হইত, ঠিক না?
1: হ্যাঁ ঠিক।
0: তো এমনি ওই খাতার মধ্যে আপনার শুধু রাসায়নিক সারই মারছি না?
1: না রাসায়নিক না, মানে জৈব সার আর কি, একটা তারা ব্লক থেকে দিছি,
0: ব্লক থেকে দিছে,
1: ইটা দিছি আমি।
0: ও ইটা ইটা দিছে, মানে ইটা ইটা কি কিনে আনতে লাগে না, এমনি ফ্রি পাইছেন?
1: ইটা কিছু আনছিলাম আমি কিনিয়া, কিছু
0: আমরা
1: 25 কেজি মনে করেন এটা 2.5 খানি ওরম বাটে দিলেই আর কি,
0: 2.5 খানি জায়গার মধ্যে আপনারা দিলাইবা। তো এখন যে সাইল খাত লাগাইতে গিয়ে আপনারা যে বীজটা লাগাইছেন, গুমতি লাগাইছেন, আবার নিদান লাগাইছেন, যেটা গন্ধের চাল যেটা আমরা কই, তো এটা তো অল্প পরিমাণে লাগাইছেন, এটা নিজেরা খাবার লাগে, এটা কি আর বিক্রি হইব নি?
1: বিক্রি তো করি অল্প থাকে, যদি কিছু মনে করেন 10-20 কেজি বা 15 কেজি
0: এইরকম আপনারা করেন, তো তো এটার আলি আপনারা তৈরি করে নিয়েছেন?
1: আলি ফেলাইছি,
0: আলি ফেলাই
1: আসাটা একদম শেষে ফেলাইছি,
0: শেষে ফেলাইছেন। তো মোটামুটি তো আলি তো এখন একটু বড় হয়ে গেছে, তো শেষে ফেলাইলেও তো আমার মনে হয় 8-10 দিন হয়ে গেছে না নি?
1: 8-10 দিন আমার হয়েছে না, কোনো সপ্তাহ দিন।
0: তো মোটামুটি 15 দিনের ভিতরে,
1: 15-20 দিনের ভিতরে লাগাই লাগবো,
0: লাগানি লাগাই দিবা। তো এই যে শ্রী পদ্ধতি করলে পরে একটা সুবিধা হয়েছে আপনার, বীজটা তো আপনার কম লাগে,
1: বীজ কম লাগে,
0: খানি প্রতি আপনার 1 কেজি হয়ে যায়, কিন্তু আগে আগে তো আপনারা ফুরায় ফুরায় বীজ ফেলাইতা,
1: আগে তো ফেলাইন লাগতো, এখন তো মনে হয় না,
0: 5টা 6টা 7টা এরম দিয়ে দিয়ে আপনার বুঝা লাগাইতা। এখন এটাতে করায় তো একটার থেকেই তো আপনার ভালো জমি হইলে, উর্বর জমি হইলে মোটামুটি
1: 25টা
0: এমন, আমি কোন কোন জায়গাতে আমি গেছি প্রায় 40টার মতো বার হয়েছে,
1: ওখানে একজনে আউশ লাগাইছে এক গুছার মধ্যে 55টা টাইম দিচ্ছে।
0: আপনি চিন্তা করেন যেন মানে কতটুকু দাম দিয়েছে, এত নিশ্চয়ই শ্রী পদ্ধতি লাগাইছে,
1: লাগাইছে একটা চেষ্টা করি।
0: আচ্ছা, তো মোটামুটি আপনি কইছেন এদিকে আপনি সাইল ধান শেষ হওয়ার পর মোটামুটি আপনার এখানে আউশ ধানটা উঠে যাইব, আউশ ধান উঠে যাইব, তো এই আউশ ধান উঠার পরে এখানে কিটা আপনারা কিটা লাগাইবা, মানে বাস্তুঘাত লাগাইবা না কিটা?
1: না না, এটা আমার এই বাস্তুই তো না, এটা জমিন, এটা ধানও লাগানি লাগবো,
0: আর মানে আবার আউশ লাগাইবা,
1: আবার সাইলেও লাগাইমু, ওকন ওকন মনে করেন তো আউশ কাটিয়া সাইল লাগাই দিমু।
0: ও আচ্ছা, ওই জায়গাটার মধ্যে আবার সাইল লাগাই দিবা
1: ভাদ্র মাসে?
0: আর এমনি তো সাইল লাগি তো আপনি এখন
1: রেডি করি আর।
0: তো এটা তো 15 দিনের ভিতরে মোটামুটি মোটামুটি শ্রাবণ মাসে বুধ আপনার শেষ হয়ে যাব?
1: হ্যাঁ, শ্রাবণ মাসের মনে হয় 15 তারিখের ভিতরে
0: শেষ হয়ে যাব। আর ওই যে ভাদ্র মাসে যে ধানটা আপনার বার হইবা আউশ ধান, তো এইখানে আপনি আবার সাইল লাগাইবা
1: ভাদ্র মাসে,
0: এই সময়টা আপনার একটু দেরি হয়ে যাব না?
1: একটু দেরি হইব, তো সাইয়ার আর হাইব্রিড ধানটা লাগাই দিব।
0: আচ্ছা, হাইব্রিড
1: এইটা তাড়াতাড়ি আই হয়, মনে হয় 130 দিন আমরা যে দানটা দোয়াইছি এটা হইলো 130 দিনের মানে কাটিলে হইব,
0: মানে ধরেন এনেতে নাম 4 মাস।
1: তো আমরা শ্রাবণ শেষের দিকে আলি ফেলাইমু আর কি,
0: ওই যে হাইব্রিড যে দানটা আপনারা লাগাইবা। আচ্ছা, তো মোটামুটি এমনি আর সবজি টবজি আপনারা?
1: সবজি করি, সবজি
0: আলু টালু এগুলো লাগাই
1: করি।
0: আচ্ছা, তো যাই হোক, আপনার লগে দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে উন্নত হয় আরো শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার দাদা। নমস্কার
2: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
3: আমার নাম লিটন দেবনাথ।
2: আচ্ছা আচ্ছা, তো কতদিন ধরে কৃষি কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন?
3: কৃষি কাজে আমরা ছোট থেকে জড়িত, এরপর আমি ব্যবসাতে গেছি।
2: আচ্ছা,
3: এখন আমি ব্যবসায় আছি, তখন টুকটাক যে করি বাবার সাথে। হ্যাঁ, সকালবেলা যতটুকু টাইম পাওয়া যায়, বিকালবেলা যতটুকু টাইম পাওয়া যায়, দুপুরের সময় যতটুকু টাইম পাওয়া যায়, হ্যাঁ ততটুকু তাদের সাথে কাজের সহায়তা করি।
2: মূল কথা হলো আমরা যদি কেউ চাকরিও করি ব্যবসাও করি

0: কিন্তু জমি যদি আমরা থাকে আমরা ফলন না কইরা জমিটারে এমনে রাখার দরকার নাই। তো আপনার যে সকালের একটু পরিশ্রম তো আপনার পারিবারিক আয় হইতাছে, আর একটু আপনার নিজেরও তো একটা
1: শরীরটাও
0: সুস্থ সুস্থ থাকতেছে। তো আপনার সঙ্গে কথা কয়ে খুব ভালো লাগলো। আজকালকার দিনে আমরা যদি আমরা সবাই যদি এরকম পরিশ্রমী হই, তাহলে আমরা সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা আগে যেতাম পারব। আজকে আপনার এই জমিতে আপনি যেটা কুদালি করলা যেটা নিয়ে, এটা হলো কার্কুল। আচ্ছা, তো কার্কুল যদি আমরা করতে যাই তো আমরা সঠিক চাষের সময় কোনটা?
1: সঠিক চাষের সময় তো আরো কোনে আগে, আরো ধরেন আজকে কি মাস,
0: বৈশাখের মাঝামাঝি,
1: বৈশাখ মাঝামাঝি। হ্যাঁ, ইংলিশে কই আপনার ইউ আর কি মার্চ মাসের, হ্যাঁ ফেব্রুয়ারি,
0: আচ্ছা
1: জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে পারে জানুয়ারি, জানুয়ারিতে লাগাই দিতে লাগে মুরাটে। হ্যাঁ, কার্কুলের মুরা লাগাইতে লাগে মুরাটে, জানুয়ারিতে লাগাইতে লাগে। হ্যাঁ, জানুয়ারি লাগাইলে ফেব্রুয়ারি সে উঠে যাব। হ্যাঁ, মার্চ মাস থেকে অরিজিনালি কার্কুল অকন একটা দুইটা মানে ধরা আরম্ভ হয়ে যাওয়ার কথা, বুঝছেন না? আমার এটা একটু দেরি এসে গা, আমি অন্যদিকে ফাঁক পারছি না, হ্যাঁ করতে পারছি না, যার কারণে ধরছে না যদিও মানে ফুল টুল আইতাছে।
0: এই যে মুরার কথা আপনি কইলা, কার্কুলের বীজ হয় না, কার্কুলের মুড়া হয়?
1: মুড়া হয়, বিশেষ করে মুড়া হয়।
0: আচ্ছা, তো এই কার্কুলের মুড়ার কথা কইতে গিয়া আপনার কাছ থেকে জানবো যে আমরা কার্কুলের অন্য জিনিসের তো বীজগুলারে আমরা ঘরে নিয়ে শিশির ভিতরে ঢুকাই রাখতাম পারি, কিন্তু কার্কুলের মুড়া যেহেতু এটা তো শিশির ভিতরে হইতো না, তো এটারে কিরকম ভাবে সংরক্ষণ করে রাখতে?
1: এটা তো মুড়াটা যে জায়গার মধ্যে হইছে, যে এর আগের বছর যে বছর ফলন হইছে, হ্যাঁ ওইটার মধ্যে রয়ে গেল। হ্যাঁ, যখন বৃষ্টি ফার্স্ট যখন বৃষ্টি পড়লো, হ্যাঁ তখন ওই মুড়াটা তুললা, যদি মনে করি অন্য জমিতে লাগবার লাগে তো অন্য জায়গাতে ওই জমিতে নিয়ে ওই জায়গাটাতে একটু মানে ইয়ে করিয়া বলটল দিয়া গোবর সার এগুলো দিয়া ওই মুড়াটা লাগাই দিলেই, হ্যাঁ আবার বৃষ্টি পড়ার সাথে সাথে সে খুব দ্রুত বাইরে যাব। হ্যাঁ, এরপরে আমরা ওই যে বাঁশের সাইড না কই যেটা আর কি, বাঁশের আগা দিয়া, হ্যাঁ দিয়া দিলেই এটার মধ্যে তুলনামূলক পরিশ্রম কম
0: কার্কুলে।
1: হ্যাঁ, এরপরে ওই টাইমটা বলটল দিয়ে সাইড দিকে একটু লোয়ার মতো মাটি একটু উঁচা করে দিয়ে দিলই। হ্যাঁ, আর ওই একটু বড় হইলে এক হাত দেড়াতের মতো হইলে যখন সে ফুল করে দেওয়ার পর তখন থেকে মানে ওষুধ দিতে থাকতে লাগবো, সপ্তাহে একবার ওষুধ দিলে, অল্প সামথিং ওষুধ দিলই, মানে এটা বেশি করা ওষুধও লাগতো না, সামথিং ওষুধ দিলই, মানে এটা ছোটো একটা ফুকা আছে এটা ছেড়ে দিব, আর খুব একটা বেশি না। আর যদি আরও যদি আমি মনে করি আর একটু উন্নতির দিকে যেতে যেতাম, তখন এটার একটা একটা স্ত্রী ফুল একটা পুরুষ ফুল দুইটা ফুল আছে, আমরা একটা মোড়া এমনিতে সিগনেচার করে রাখি।
0: আপনি একটা স্ত্রী ফুল একটা পুরুষ ফুল কইলেন, এটা স্ত্রী ফুলটা আপনারা চিনেন কেন?
1: হ্যাঁ, এটা চিনবো, স্ত্রী ফুল যেটা এটা তো আপনার এই কার্কুলে সঙ্গেও এটা বাড়িব, আর পুরুষ ফুল যেটা এটা কোনো মানে খারকুল সাথে থাকতো না, কিছু থাকবে না, খারকুলের কোনো চিহ্ন এটা থাকবে না, এটাতে এমনি একটা ফুল রইব, এই ফুলটা একটু বড় সাইজে রইব। হ্যাঁ, এটা এই সবেরই মানে একটা ক্ষেতের ক্ষেতের মধ্যেও রাখে, কেউ ক্ষেতের আইলের মধ্যেও রাখলে হয়, একটা আউটসাইডে রেখে দিলে একটা গাছ এটাতে ফুল হইব, এটার থেকে নিয়ে ওইটার মধ্যে রেনুটে নিয়ে ক্রস করলে মানে যতগুলা ফুল হইল মানে মিসিং খুব কম হইব।
0: আচ্ছা, এই যে আপনি কইছেন যে আমি যদি প্রথমেই আপনার এই জমিতে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কার্কুলের বিটা ফুটি দেওয়া উঠে, তো এ তখন তো এখানে অন্য জঙ্গলও থাকে বা ঘাসও থাকে, তো এখানে আপনারা চিনবা কেমনে যে এই জায়গাটি আমার কার্কুলের?
1: চিনবো, কার্কুলের পাতা যারা গৃহস্থ হয়তো চিনতেন না, মানে যারা ইয়ে তাদের সারা বছর কার্কুল করতে কাজে পাতাটা চিনবো, এবং এটা মুড়াটাও উঠবো, মানে একটা জুফার মতো দুই সাইডটা আগালুয়া একসাথে উঠবো।
0: হ্যাঁ, এই যে জায়গাটা তখন এটারে আলাদা করে নিড়ানি দেওয়ার দরকার নাই?
1: না, ওই তো এটার থেকে তখন তখন মানে বৃষ্টি পড়ার আগে সে মুড়ার মধ্যে ফুলই দিত না, বুঝছি না, মানে মুড়ার মধ্যে সে যে গজাইতো গজাইতোই না, বৃষ্টি পড়ার সাথে সাথেই দিব। তো আমরা তো আলুর মতো এটা দেখেন আপনি দেখতে পারবেন, হ্যাঁ ওই যেখানে একটু টান দিলে আলুর মতো একটা দিব, ওই আলুটা নিয়ে অন্য জায়গা মানে লাগাই দিল, এরপরে বৃষ্টি পড়লে বা যারা যারা জলের সুবিধা আছে জল দিলে মানে একটু ফার্স্ট টাইম হয়ে যাবে, ফার্স্ট টাইম একটু পয়সা টুসে অর্থনৈতিক দিকে সহজ হয়।
0: আর এমনিতে যদি আপনার যদি ধরুন এখানে আমার
1: আর কেউ মনে করে যেমন দুই বছরও করতে পারবো, হ্যাঁ যেমন হয়তো এটা আমার গত বছর এখানে হয়েছিল, এবারও মানে এটা এইখানে রেখে দিছি, হ্যাঁ রাখে যে জায়গাটাতে আলুটা গজাইছে ওইদিকে সাইড দিকে পরিষ্কার করিয়া গোবর সার টর দিয়া এখন আবার ঘুরে দিয়া জল দিলেই, আর এটার মধ্যে কোনো কাজ নাই।
0: আচ্ছা, এইবার আপনার যে

0: পালোর মধ্যে যে উঠছে ধরেন দুই হাত পর্যন্ত, এই দুই হাত যে উঠলো সে এই দুই হাতের মধ্যে তার কি তার জল তো দেওয়ার দরকার নাই, বৃষ্টি আছে,
1: জল তো সবসময় বৃষ্টি হয় না, জল দেওয়ার দরকার আছে,
0: জল দিতে
1: অল্প স্বল্প জল দিতে,
0: জল যদি দিতে লাগে এটা কিরকম বুঝছে আপনারা জলটা ব্যবহার করেন?
1: এটা ওই এরমটিকা ওই যেটা লু হিসাবে কয় ওরম করলো, লু এটা জল দিলে হইব, আর অল্প স্বল্প যারা টিলা জমি যারা হয় না তারা তো উঠাইয়া জল দিতে লাগবো। হ্যাঁ, আর ওই যারা সমতলে যারা আছে এটা তো ওই যার যার জলের সুবিধা আছে ওই সাইডে জল দিয়ে দিলই এটা জলাইয়া ফাইয়া যাবো, খুব একটা বেশি জল লাগতো না। হ্যাঁ, যার এমনি অল্প অল্প জল দিও, তারপরে তো দুই দিন না চার দিন পরে তো বৃষ্টি হইতে আছে।
0: হ্যাঁ,
1: ওই
0: আচ্ছা, এইবার আপনি আমার একটু কইবা, এই যে এক হাত লম্বা সে হইছে, এই এক হাত পর্যন্ত যাইতে গেলে তার বয়স কতটুকু হনে?
1: বয়স তার 20-25, এক মাসের ভিতরে এসে ফুল টুল দেওয়া আরম্ভ করে দিব
0: শুরু শুরু।
1: হ্যাঁ, কারণ এসে অরিজিনাল তো মানে মুড়াটা অর্থাৎ শিকড় তো সে আগেরই আছে সব, যার কারণে একটু তাড়াতাড়ি হইতেছে এটা।
0: আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা কি আমরা দেশি কারকুল না আমরা যখন হাইব্রিড সবাই কই
1: হাইব্রিড হইলে আপনার মুড়া হইব, দেশি হইলেও মুড়া হইব, দুটোই বেলা খাওয়ার দিকে তো কোনো টাকার আপনার হাইব্রিড একটু বড় হইতেছে, দেশিটা একটু ছোট হইতেছে, বরং দেশিটার মধ্যে একটু চাহিদা একটু বেশি থাকে, সাইজ একটু ছোট, আর এটা হইলো মানে অর্থনীতি একটু বেশি হয়,
0: পূজনের
1: ক্ষেত্রে একটু লাভ হয়। কিন্তু ফর্মুলা সব একই, একই ফর্মুলা করতে লাগবে।
0: এই যে বীজটা আপনার যে বীজটা, এই বীজটা যখন আপনি মানে এইবারের পরে আপনি কইলে একটা জায়গায় দুই বছর রাখা যায়, পরবর্তীতে এটা সরায়া দিতে,
1: পরবর্তীতে সরায়া দিতে লাগে,
0: এটার কারণটা কি? তার দুচে সরানির
1: সরানির কারণ তো এক জায়গা তো অনেক সময় থাকলে পরে যে মুড়াটা জায়গা তুলে এই জায়গা তো আমি আর এই ঠিকভাবে চাষ পাস করতাম পারতাছি না, তো এক জায়গাতে একই ধরনের ভিটামিন একই ধরনের খাওয়ান সে দুই বছরের পরে তো আর এটা সেই রকম গুণগত মান থাকবে,
0: উর্বরতাটা নষ্ট হয়ে
1: যাবেগা, মানে সে যে সব ফসল তো যার যার আলাদা একটা ভিটামিনের প্রয়োজন, এটা এদিকে কম মেয়ে লোক, এরপরে মানে আমি ঠিকভাবে তার জ্বর রাখি ঠিকভাবে সে নাড়াচাড়া করতাম পারতেছি না, বল ঠিকভাবে দিতাম পারছি না, যার কারণে অতিরিক্ত দুই বছরের পরে এটা লড়ানি দরকার, মানে অন্য একটা উন্নত
0: মানে ফলনটা ভালো
1: ভালো হয়ে গেল,
0: অন্য কোনো কারণ না,
1: আর অন্য কোনো কারণ নেই।
0: আচ্ছা, আর এই কাজটা আপনার কতদিন পর্যন্ত সে ফলনটা আপনার দিয়া যাইব?
1: হ্যাঁ, আপনার রইল আপনার মানে ওই যত্নের উপরে, 3 মাস পর্যন্ত হ্যাঁ কন্টিনিউ ফল দেওয়া যাইব। হ্যাঁ, এটার ওই আপনার এই একটু বড় হইলে পরে মনে করেন আপনার ফসল বেশ কিছু ধরা হয়েছে গা, এরপরে কিছু পুরান কিছু ফাতা আছে, লাল ফাতা আছে, এগুলো চিরা ফেলাইতে লাগবো। হ্যাঁ, পুরান ফাতারই চিরা ফেলাইয়া আবার ওষুধ দিলে, আবার বল দিলে সে আবার ধরবো। হ্যাঁ, কন্টিনিউ একদম মিনিমাম 3 মাস পর্যন্ত হ্যাঁ ফুললি ফসল দেওয়া যাইব।
0: আচ্ছা, এই যে বলের কথা কইছেন যে তারে 2 মাস গেলে গিয়া বা 15 দিন গেলে গিয়া তারে খাবার দিতে
1: লাগে,
0: আচ্ছা এই খাবারটা কি খাবার দেন?
1: কারণ আপনি গোবর সার দিতে পারেন, কোয়েল দিতে পারেন, ডিএফি দিতে পারেন, ইউরিয়া টিউরিয়া সবগুলো মিক্সার করিয়া একসাথে দেওয়া যেতে পারে, গুড়ির মানে চারদিকে একটু একটু গর্ত করিয়া দিয়া মাটি দিয়ে ঘুরিয়া দিলি বাস এটাছে।
0: তো মোটামুটি আপনার এখানে কারকুলের কতটা গাছ হইব আছে?
1: সপ্তাহে 2 দিন বাজার আমরা কম করে 10 কেজি হইব প্রতি বাজারে, কম করে 10 কেজি।
0: আমরা আপনার কাছ থেকে একটা জিনিস সবচেয়ে সুন্দর যেটা দেখতাম পারি যে আপনার তো ব্যবসা আছিল, আপনি এদিকে লক্ষ্য না দিলেও তেমনটা আসিল না, কিন্তু আপনি যদি সপ্তাহে 10 কিলো বিক্রি করেন একটু শ্রমের বিনিময়ে বা একটু সার এগুলার বিনিময়ে, তো আপনার 10 কিলো থেকে মোটামুটি সপ্তাহে কেমন টাকা আইতে পারে? যদি একদম
1: কারকুলে একদম রেট কমে না, একদম গত বছরও একদম একদম লোয়েস্ট রেট 20 টাকা পর্যন্ত রয়ে গেছে
0: কিলো।
1: হ্যাঁ, আর তো অকন্ত রেট আছে 100-120, আর লাস্ট অব্দি যতই কমতা হোক 20 টাকা নিচে মানে কারকুল থাকে না, 20 টাকা পর্যন্ত পাওয়া যাইতেছে।
0: তো এবার আপনার থেকে শুনবো কারকুলের যে আপনার রোগের কথা আগে কইছিলেন, কারকুলের কোন সময় কি ধরনের রোগ আপনার আক্রমণ করতে পারে?
1: কারকুল অন্যান্য মানে রিওর তুলনায় কারকুলের রোগটা একটু কম আছে, কারকুলের মধ্যে একটা ফুকা হয় যেগুলো আছে আপনি দেখতে
0: পাবেন হলুদ রঙের,
1: হলুদ রঙের একটা কাটটা ফুকার মতো হয়, এটা এত কড়া ওষুধ লাগে না, সামথিং ওষুধ দিলেই, হ্যাঁ সপ্তাহে যদি একবার একটু কম পরিমাণে ওষুধ দেওয়া মানে সপ্তাহে সপ্তাহে একটু একটু একটু একটু যদি দেওয়া দেয় তাহলে তারা আর এটার মধ্যে কোনো রোগের আক্রমণ করতো না।
0: আচ্ছা, এই যে আপনি কইলেন যে মানে সপ্তাহে একটা ওষুধ দেওয়ান লাগে এটার মধ্যে কম কইরা দিলেও, এটা কি ওষুধ? ওষুধ
1: এটা তো সবে নির্মল মানে মনে করুন এলডিন, এরপরে তো আরো আছে উস্তাদ আছে, এরকম আরো ওই এগ্রিকালচার তারার কইলে মানে উপরে ফুকাটা মারবার মতো একটা ওষুধ, এই ফুকাটা মানে খুব একদম কম ওষুধেই মানে এটা সেরে
0: যায়। আচ্ছা এই পোকা

0: এইরকম নেই, যেমন আলুর ক্ষেত্রে আমরা দেখি যেমন বন্যা যখন আরম্ভ হয় সারা খেতে হয়, তো কার্কুলের ক্ষেত্রে যখন আপনার এই হলুদ রকমের পোকাটার আক্রমণ হয় তখন সারা খেতে হইব না, যে গাছটাতে ওইটাতেই থাকে।
1: এটা সারা খেতে হইব মানে যে গাছটাতে হইব এই গাছটাতেই যাবে, এটা আপনি দেখতে পারবেন প্রত্যেকটা পাতার মধ্যে একটা বা দুইটা পোকা থাকবো, সেখানে উপরে সবুজ খাবারটা খাইয়ে দিব আর পাতাটা সম্পূর্ণ নষ্ট হয়ে
0: যাবে, জাল জাল মতো,
1: হ্যাঁ জাল জালের মতো হয়ে যাবে, এবং এটা খুব দ্রুত খাইব। আজকে দেখছেন কালকে বা পরশু দিন দুই তিন দিনের ভিতরে মানে সেটা শেষ করে দেবো, এর মানে এ কারণেই সপ্তাহে একদম সামথিং অল্প ওষুধ দেওয়া গেলে আপনার উইটার আর আক্রমণ করতো না।
0: তাহলে তো বোঝা গেল যেমন এটা একটা গাছের থেকে সে আরেকটা গাছেও যাইতো,
1: হ্যাঁ যাইতে পারে,
0: যাইতো
1: যাইবই, যেহেতু যেটা ফাঁকা আছে সে উইটা দেখতে দেখতে এই সঙ্গে যেয়ে দেবো একসাথে ধরে নেব প্রায়।
0: তো মোটামুটি আপনার আর যেমন কার্কুল গাছটা কেমন বড় উইলে পড়ে তার ওষুধ দেওয়ার আরম্ভ করুন,
1: তাই সেই এক ফুট উইলে আপনি অল্প ওষুধ দেওয়া যান, মানে যাতে হিটার মধ্যে আক্রমণটা হাইবার আগে যাতে দিতে লাগে, তাইলে মানে কম ওষুধে হয়ে যাব এবং কম সময়ের মধ্যে সে সেরে যাব,
0: সাইরে যেতে
1: পারে।
0: আচ্ছা ওষুধ দেওয়ার নিয়ম যেটা, ওষুধ দেওয়ার নিয়মটা কোন সময় ওষুধটা দিলে গাছের ভালো বা আপনার ফলনের ক্ষেত্রে ভালো হয়?
1: নিয়ম হলো বিকালবেলা ওষুধটা দিলে সবচেয়ে ভালো, বিকালবেলা ওষুধটা দিলে, ওষুধ দিলে ওষুধের মধ্যে একটা পাওয়ার আছে কেমিক্যাল এটা, হ্যাঁ তো এটা একদম দুপুর সময় দিলে তো গাছটা একটু মানে জড়ক হয়ে যায়, হ্যাঁ বিকাল টাইমে দিলে ফুকগুলা বিকাল টাইমে সে বাইর হয়, হ্যাঁ এলে আক্রমণ করে বিকাল টাইমে বেশি, তখন সে ইয়ার পর ওই ফাই মানে ফাই লইল আপনার যে ওষুধটা তখন এসে হয়ে গেল,
0: মানে বিকালে আক্রমণ পোকার আক্রমণ সন্ধ্যার
1: সন্ধ্যার
0: সারা রাত্রে সে গাছের ক্ষতি করে,
1: সারাতে তো অনেক সময় রোদ্দুর থাকে সে অনেক সময় অনেক লুকাই থাকে, সন্ধ্যার একটু সুসুজের তাপ কম লই মানে সে উড়ে, মানে চারটা পাঁচটার দিকে ওষুধটা দেওয়া শেষ করে দিতে লাগে নিয়মে, যদি মনে করে সে আমার গাছে কোনো অসুখ নাই তো আমি সপ্তাহে 15 দিন পরে দিতে পারে, কিন্তু নিয়ম হইলো সপ্তাহে একবার সামথিং ওষুধ, হ্যাঁ দিলে যদি আমি হয়ে যায় তখন আমার আর আক্রমণ হইতেছে না,
0: মানে গাছের আর
1: ক্ষতি হইতো না, আমার ধরলো না এটা আক্রমণ করতে পারলো না।
0: তো কার্কুলের ক্ষেত্রে শুধু এক রকমেরই হলুদ রঙের একটা পোকা, এছাড়া কার্কুলের ক্ষেত্রে আর অন্য
1: এছাড়া আর কারো কিছু না, যদি অনেক সময় বৃষ্টির জল যারা নিষ্কাশনের বেশি সুবিধা নাই তখন এটা অনেক সময় লাল হয়ে যাবে, তখন এটা মানে ফুকার আক্রমণ ধরা যায় না, যদিও আমরা কই যে দশা লাগেছে ফাতা ইউএসএ তখন এগ্রিকালচার কি করবো ওই এইগুলা মানে ওই ছত্রাক জাতীয় ওষুধ দিয়ে দিল, অরিজিনালি এটা নাই, বেশি বৃষ্টি বেশি জল যদি লেগে যায় অনেক সময় অনেক জমি আছে জল লেগে যায় এটা অটোমেটিকই বেশি জল হইলে এটা ওই বেশি দিন দিত না, মানে জল লাগিয়ে লাগা সে লাল হয়ে যাবগা মরে যাবগা, এটা আর কোনো ওষুধ দিলে কোনো কাজ হইতো না।
0: তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: আগামী 23 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে, বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 95% এবং 60% হইতে পারে বা থাকতে পারে, মাটির আর্দ্রতা অপর্যাপ্ত হইলে ভোরবেলা বা সন্ধ্যার দিকে সেচের ব্যবস্থা করতে হইব, প্রয়োজন ছাড়া জমিতে বিশেষ করিয়া নিচু জমিতে সেচের ব্যবস্থা থাকিয়া বিরত থাকা প্রয়োজন, হঠাৎ বৃষ্টিপাতের সময় অতিরিক্ত জল দ্রুত নিষ্কাশনের লাগিয়া ফসলের জমিতে যথাযথ নিষ্কাশন নালা বা ব্যবস্থা রাখা লাগব, শাকসবজি ফল এবং বাগানের ফসলের ক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরিয়া রাখতে হইব, এই ক্ষেত্রে আপনারা মালচিং ব্যবহার করতে পারেন, আমরার আশপাশে যে কচুরিপানা আছে বা বিভিন্ন গাছের ফাতা পোতা দিয়া গাছের গুঁড়া ঢাকিয়া দেওয়া উচিত, মাটির তাপমাত্রা কমাইতে এবং আগাছা দমন করতে মালচিং পদ্ধতিও আপনারা ব্যবহার করতে পারবা, অস্বস্তিকর গরম এবং আর্দ্রতার প্রভাবে দুধেল পশু এবং মুরগির মধ্যে দেখা দিতে পারে, দুধেল পশু দিনের বেলায় গড়ে বান্ধিয়া রাখতে হইব এবং মুরগির ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করা প্রয়োজন, ধানের শীষ গঠন এবং থুর আশা পর্যায়ে এই

দুটি ধাপেই জলের চাহিদা বেশি থাকে এল্লাগিয়া। এই সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা একান্ত প্রয়োজন। জমির অবস্থা এবং জলের যোগান অনুযায়ী জমিতে প্রায় 2-5 সেন্টিমিটার জলের স্তর ধরিয়া রাখতে হইব। দীর্ঘ সময় ধরিয়া জলে ডুবিয়া থাকা অবস্থা এড়াইতে বা বৃষ্টি বা ভারী বর্ষণের ফলে যাতে হঠাৎ জলবদ্ধতা সৃষ্টি না হয় এল্লাগিয়া জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হইব। নিচু জমিতে লাগানো বাদাম বৃষ্টির ফলে যাতে জল না দাঁড়িয়ে থাকে তার লাগিয়া বিশেষ যত্নবান হইব। যারা বাদাম লাগাইছেন নিচু জমিত জল যাতে খুব তাড়াতাড়ি বাইরিয়া যায় এই ব্যবস্থা করতে হইব। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকার আক্রমণ প্রতিরোধে ফরেট 10% ক্রানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করতে পারেন। ভুট্টার জমিতে অধিক বা তোষ না থাকা দুইটাই ফলের প্রভাব ফলাই।

এই ব্যবস্থা করতে হইব। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকার আক্রমণ প্রতিরোধে ফরেট 10% ক্রানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করতে পারেন। ভুট্টার জমিতে অধিক বা তোষ না থাকা দুইটাই ফলের প্রভাব ফলাইতে পারে, সুতরাং লক্ষ্য রাখবা বৃষ্টিপাতের দরুন মাটিতে তোষের পরিমাণ স্বাভাবিক আছে কিনা না। এই স্বাভাবিক অবস্থায় এখন জলসেচের প্রয়োজন নাই, জমির আগাছা পরিষ্কার করিয়া চাপান সার হিসাবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হইব। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা খেতে দেখা দেওয়া মাত্র নষ্ট করিয়া দিতে হইব তারারে বা দমন করতে হইব। তবে আক্রমণের মাত্রা বেশি হইলে অবশ্যই রাসায়নিক ওষুধ আপনারা প্রয়োগ করবা, নতুবা ফলন কমে যেতে গিয়া পারে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই আবহাওয়া পাখিদের অস্বস্তির কারণ হইতে পারে। মুরগির ঘরে যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করতে হইব এবং পাখিদের ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হইব। তুলনামূলক বয়স্ক মুরগিরে গুলকৃমির হাত থেকে রক্ষা করতে নিয়মিত প্রতি মাসে কৃমিনাশক ওষুধ দিতে হইব। মুরগির ঘরের বিছানা খড় এবং নিয়মিত বদল করিয়া দিতে হইব, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখতে হইব এবং পাখিদের মানে তারা স্বাস্থ্যটা সঠিক আছে কিনা না এদিকে কিন্তু খেয়াল রাখতে হইব। এই পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকা একান্ত প্রয়োজন। যারা পোলট্রি খামার পালন করিয়া আয় সুনিশ্চিত করা, এছাড়াও অনেকে কয়েলও পালন করেন, এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবা পাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে, নাইলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। মুরগির খাবারে অতিরিক্ত 2% প্রোটিন দিতে হইব। রানি ক্ষেত রোগের বিরুদ্ধে টিকা নিশ্চিত করিয়া আপনারা প্রয়োগ করবা, কারণ দেখা গেছে এই সমস্ত রোগের কারণেই কিন্তু আমরার প্রাণী সম্পদ বেশ অসুবিধার সম্মুখীন হয়। খেয়াল রাখবা নিজের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল আপনারা অবশ্যই অবশ্যই খাইবা, আর প্রয়োজনে জল ফুটে আনিবা। খেয়াল রাখবা আপনার বাড়ির সবাই যাতে সম পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখে, এই দিকটাও।

পরমের পরশে পরম হয়ে যেতে হবে, আর জীব থাকবে না। ভক্ত এবং গুরু যদি এক তারে গাথা হয়ে যায়, একে পরমে পরম বলে।

তো ভয় দেখাও, তুমি তো নিজেই আমি বুঝে গেছি আসলে এগুলো কিছু না, তোমার ফল না। তুমি কাম, তুমি ক্রোধ, তুমি লোভ, তুমি পাপ, তুমি সব ছলনা করে ছয়জনা এই দেহের ভিতর সুন্দর করে সাজিয়েছে। দিক তার মানুষকে বড় করার জন্য বলো, এদের সাথে তুমি যুদ্ধ করে তুমি মানুষ হবে। সেটাও আবার দেখেন ছোটবেলায় দেয়নি, 9 বছরে দেয়নি, 10 বছরেও দেয়নি, 13 বছরেও দেয়নি, 14 বছর বয়সে দিয়েছে। এগুলো 14 বছরের বয়সে তাকে উপযুক্ত মনে করে ঈশ্বর এসে বিভিন্ন ছলনায় তার মধ্যে বসে পড়লো।

ইশারাই বলেছে বাবা পাগলা, তোমার মধ্যে যে কাম ক্রোধ লোভ মৎসর্য আছে সেটা কিন্তু তোমার শত্রু নয়, সে ঈশ্বর। ও এক জায়গায় দুর্বল ঈশ্বর, আর কোথাও কারোকে মানে না। সেটা কোথায় জানেন? সেটা প্রেমের কাছে, একমাত্র প্রেমের কাছে দুর্বল। তুমি ভিতরে আছো,

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি আর তে আজ আসরে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। তো নমস্কার আজ্ঞা দাদাবাবু, আপনার পরিচয় খান দিলাউকা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি পরাগ রায় চৌধুরী, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার উনকোটি।
0: আজ আসর কিতা আলোচনা করতা দাদাবাবু?
1: হ্যাঁ, আমরা এখন যে সময়টা আমাদের চলছে, আমরা আগামীতেই এই সামনেই সেপ্টেম্বর মাস থেকেই আমরা কিন্তু আনারস চাষ নিয়ে চিন্তাভাবনা শুরু করতে পারি। সেই জন্য আমি আজকে একটু আনারস নিয়ে আলোচনা করতে চাইছি, কারণ কৃষক ভাইদের একটু প্রস্তুতির ব্যাপার রয়েছে। এখন দেখুন যে এটা আনারস মানে আদর্শ ফল হিসাবে কিন্তু খুবই সুপরিচিত, এবং আমাদের আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে আমরা আনারস চাষ যে করি, এখন আনারসটাকে ত্রিপুরার কিন্তু স্টেট ফ্রুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। মানে আমাদের রাজ্যের ফল হিসাবে আমরা আনারসকে এখন সারা পৃথিবী জানে যে সেটা ত্রিপুরার একটা বিশেষ ফল, এবং সেটা জিআই ট্যাগও হয়েছে। আমরা আমাদের রাজ্যের ফল মানে স্টেট ফ্রুট এটা হচ্ছে এখন আনারস। তো আনারসের মধ্যে কুইন এবং কিউ দুটো ভ্যারাইটি আছে, যেটা আমরা সাধারণত আপনারা জানেন যে আমরা যেটাকে দেশি আনারস বলি সেটা হচ্ছে কুইন, এবং যেটা আমরা একটু বড় কিউ যেটা আছে সেটা অনেকেই বানারস বা তেলেঙ্গা যা বিভিন্ন রকম নাম বিভিন্ন মানুষ বলেন, কিন্তু এটাকে সাধারণভাবে ইংরেজিতে নাম হচ্ছে কুইন এবং কিউ। এই যে কুইনটা হচ্ছে ত্রিপুরা স্টেট ফ্রুট হিসাবে ডিক্লেয়ার হয়েছে। তো আপনারা জানেন ভারতবর্ষের বাইরেও গত বছর এবং তার আগের বছর আমরা কিন্তু অনেক আনারস ত্রিপুরার বাইরে এবং ভারতবর্ষের বাইরে আমরা রপ্তানি করেছি। দুবাইয়ে রপ্তানি হয়েছে, আরও অন্যান্য দেশে রপ্তানি হয়েছে, এবং তার যে এটাকে প্যাকেটজাত করে মানে ক্যান যেটা আছে, আমাদের কুমারঘাটেও একটা প্ল্যান্ট রয়েছে যেখানে আনারসটাকে কৌটোর ভেতরে ঢুকিয়ে সেটাকে প্রসেস করে ছোটো ছোটো টুকরো করে সেটাকে কিন্তু বিদেশে পাঠানো হয়। সেই রকম রাশিয়া বলুন, অন্যান্য অনেক দেশে কিন্তু আমাদের ত্রিপুরার আনারস এখন গেছে। তো ত্রিপুরার আনারসের মানে সাংঘাতিক সুখ্যাতি রয়েছে। এই বছরও আমরা দিল্লিতে একটা মানে গ্লোবাল ফেস্টিভ্যাল আমরা করেছি আনারসের, সেখানে প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে। তো আপনারা বাইরে গেলেই দেখবেন যে ত্রিপুরা আনারস একটা বিশেষভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার একটা সুনাম রয়েছে। তো সেই জন্য এখন আনারস চাষের যে মূল কথাটা আমি কেন কথাগুলো বলছি, এখন একটা সময় ছিল যখন আমাদের সঙ্গে একটা রাবারের কম্পিটিশন একটা তৈরি হয়েছিল যে মানুষ আনারস গাছের মাঝখানে মাঝখানে রাবার লাগাচ্ছেন। আপনারা যৌথ বা মিশ্র চাষ আপনারা করতে পারেন, আমরা সেখানে বাধা দেব না, রাবার অবশ্যই।

আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ইকোনমিতে ভালো একটা অবদান রাখছে। কিন্তু আনারসের যে এখন একটা কুইক রিটার্ন যেটা আছে, আপনি এক বছর পরেই, মোটামুটি 1.5 বছর পরের থেকেই আপনি আনারসের ফলন পেতে শুরু করবেন, তো সেই জন্য এখন আনারসকে নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনার সময় এসেছে। শুধু আমি কয়েকটা পয়েন্ট আজকে আপনাদেরকে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা যে আনারসটা এখানে লাগাই, সেই আনারসটা আমরা অ্যালং দ্য স্লোপ, মানে উপর থেকে নিচে, উপর থেকে নিচে এই রকমভাবে লম্বালম্বি করে আমরা আনারসটাকে এখানে ত্রিপুরা রাজ্যের কৃষক ভাইরা লাগাই। তাতে করে কি হয়, উপর থেকে যে জলটা বা উপর থেকে যখন মানে বৃষ্টির জলটা নেমে আসে, তখন তার সঙ্গে মাটিটাকে ধুয়ে নিচে নেমে যায় মাটিটা। সেই জন্য আমরা সবসময় বলি যে সাইন্টিফিকভাবে চাষ করতে গেলে আপনাকে অ্যাক্রস দি স্লোপ, মানে এটাকে আড়াআড়িভাবে, টিলাটাকে আড়াআড়িভাবে আপনাকে আনারসটাকে লাগাতে হবে। এবং লাগানোর সময়ে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যত বেশি পরিমাণে আনারস আমরা সেখানে জায়গা করতে পারবো চারা লাগানোর সময়, তত বেশি কিন্তু আপনি, বেশি পরিমাণে আনারস কিন্তু আপনি রিটার্ন হিসেবে নিতে পারবেন। তো আপনার জায়গাটা যদি ফাঁকা থেকে যায়, ট্রেডিশনালি আমাদের এখানে যেখানে আমাদের পাহাড়ি ভাইয়েরা লাগান, আগে যেরকম লাগাতেন আর কি, তাতে অনেক জায়গা মাঝখানে খালি থেকে যায়। তো আমরা আপনাদেরকে বলছি যে বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করতে গেলে মোটামুটিভাবে আমরা যদি দুটো সারি করে লাগাই, একসঙ্গে দুটো সারি, আবার একটু গ্যাপ দিয়ে, তার পরে আবার একসঙ্গে দুটো সারি, আবার গ্যাপ দিয়ে, আবার এরকম দুটো সারি একসঙ্গে লাগাবো। লাগাতে গেলে আমাদের কি হয়, 90 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার দূরত্বে করে লাগাতে হয়। 90 সেন্টিমিটার মানে কি, ওই যে দুটো গাছের রো যেটা আছে, দুটো গাছ আমরা একসঙ্গে যখন লাগাবো সেটা 60 সেন্টিমিটার দূরে দূরে লাগাবো, তারপর একটা মাঝখানে গ্যাপ দেব, সেই গ্যাপটা হবে 90 সেন্টিমিটার, তারপর আবার আমরা গাছের থেকে গাছ যেটা করব সেটা 30 সেন্টিমিটার দূরে দূরে লাগাবো। তাহলে মাঝখানের যেটা রোটা থাকবে সেটা থাকবে 90 সেন্টিমিটার, আর তারপর যে দুটো চারা একসঙ্গে লাগাবো সেই চারার মধ্যে গ্যাপটা থাকবে 60 সেন্টিমিটার, এবং চারার থেকে চারা পাশাপাশি যে গ্যাপটা থাকবে সেটা হবে 30 সেন্টিমিটার। যদি আমরা এইভাবে লাগাই তাহলে দেখা যায় যে 1 হেক্টর জায়গাতে, 6 কানি জায়গাতে আমাদের প্রায় 43,500টার মতো চারা আমরা লাগাতে পারি, যেটা যদি কানিতে হিসেব করি তাহলে 6,960টার মতো চারা আমরা লাগাতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি, হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যে পৃথিবীতে আরও অন্যান্য অনেক দেশে আনারস চাষ হয়, সেখানে কিন্তু প্রায় 63,500 চারা প্রতি 6 কানি জমিতে লাগানো হয়। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলছি ত্রিপুরার, মানে আমরা যেটা অভিজ্ঞতার থেকে এবং আমরা যেটাকে নিয়ে গবেষণা করেছি, দেখা যায় ত্রিপুরাতে মোটামুটি 43,500 চারা যদি আমরা লাগাই তাহলে এই মানে দ্বিসারি পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতিতে আমরা লাগাতে পারবো। এছাড়া কেউ কেউ 30,000 চারাও লাগান, বা এর কম আপনি লাগাতেই পারেন আপনার যদি জায়গা সেরকম থাকে, কিন্তু ম্যাক্সিমাম ফলন পাওয়ার জন্যে, ম্যাক্সিমাম রিটার্ন পাওয়ার জন্যে, আপনার জায়গার সর্বোচ্চ ব্যবহার করার জন্যে আপনাকে কিন্তু আমরা বলবো যে আপনি এই পরিমাণে চারা আপনি সেখানে লাগাবেন। চারা নির্বাচনটার ক্ষেত্রে আমরা বলবো চারা বিভিন্ন রকমভাবে হয়। আপনারা জানেন যে আনারসের মানে যেটা ওপরের একটা অংশ থাকে সেই অংশটার থেকেও চারা হয়, আবার আনারসের কিনার থেকেও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো চারার মতো বের হয়। তো আর নিচের থেকে যেগুলো তেওর, মানে সাকার যেগুলো বলি, নর্মালি আমরা সেগুলোকে বলি নিচের থেকে যেগুলো হয় সেগুলোকে আমরা সাকার বলি, উপরের থেকে যেগুলো হয় সেগুলোকে আমরা স্লিপ বলি, এবং সবার উপরে মাথা বা ক্রাউন যেটা থাকে একদম উপরে, যেটা যেটা আমরা বাজারে আনারসের সঙ্গে নিয়ে আসে সেটার থেকেও চারা হয়, তিনটার থেকে চারা হয়। তো সবচাইতে ভালো চারাটা হয় নিচের যে অংশটা, সাকার যেটা আছে সেটার থেকেই আপনারা সবসময় চারা নির্বাচন করবেন, সেখান থেকে চারা আপনি লাগাবেন। এখানে মোটামুটিভাবে আমরা বলবো যে যেগুলো সাকার রয়েছে, যেগুলো আপনি চারা হিসেবে ব্যবহার করবেন সেটাকে কেটে সঙ্গে সঙ্গে আপনারা লাগাবেন না, সেটাকে কিছুটা ড্রাই করে নিয়ে তারপর কিন্তু

আনারসের লাগাতে হয়, এবং আনারস লাগানোর ত্রিপুরার জন্যে এমনিতে আপনি সারা বছর আনারস লাগাতে পারেন, কোনো অসুবিধার কারণ তো নেই, কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, লাগানোর সঙ্গে সঙ্গে যদি বৃষ্টিপাত বেশি হয় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ত্রিপুরাতে মোটামুটিভাবে সিজনটা শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে, আপনি সেপ্টেম্বর মাস থেকেই চারা লাগাতে পারেন। এবং আরেকটা কারণও রয়েছে, তার আগে কিন্তু আমাদের জুন জুলাই আগস্ট মাসেও কিন্তু বাজারে মোটামুটি মে মাস থেকে আমাদের যেটা কুইন, যেটা দেশি আনারস, সেটা বাজারে চলে আসে, তারপর কিউটা আসে। তো সবগুলো মিলিয়ে কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত বাজারে কিছু কিছু কিছু কিছু অল্প বিস্তর হলেও আমরা কিন্তু আনারস দেখতে পাই। তো এ সেই জন্য এই আনারসের ফলনটার পরই কিন্তু আমরা তার থেকে যে সাকারগুলো আলাদা করে সেটা সেপ্টেম্বর মাস থেকে লাগানো ত্রিপুরাতে শুরু হয়। এছাড়া আমরা স্ট্যাগারিং পদ্ধতিতে মানে ওষুধ স্প্রে করে আনারসটাকে বছরে কয়েকবার আমরা ফলনটা নিতে পারি, সেটা আলাদা পদ্ধতি রয়েছে। সেটা যারা আনারস চাষ করেন, আমরা দপ্তর থেকে প্রতি বছর এরকম স্ট্যাগারিং করা হয়, যাতে করে সারা বছর আপনার ফলনটাকে আপনি ভাগ করে করে পেতে পারেন। আপনারা দেখবেন যারা আগরতলা যাচ্ছেন কৈলাসহর থেকে, আপনারা 82 মাইল নালকাটা সেই সমস্ত অঞ্চলে গেলে দেখবেন সারা বছর রাস্তার ধারে আনারস নিয়ে ওনারা বিক্রির জন্য বসে থাকেন, লোকাল যারা কৃষক রয়েছেন। এর মূল কারণটাই হচ্ছে সেটা স্ট্যাগারিং পদ্ধতি ওনারা অনুসরণ করেন, আমাদের দপ্তরের সঙ্গে আলোচনা করে সেখানে বিভিন্ন ঔষধ স্প্রে করেন, স্প্রে করলে আনারসের ফলনটা ধাপে ধাপে ধাপে ধাপে ফলনটা হয়। একটা হয়তো প্রথম 3 মাসে কিছু গাছে আনারসের ফল দিল, তারপর আবার আপনার জমির বাকি অংশের কিছু ফল দিল, তারপর আবার কিছু অংশে, সেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি ফলনটাকে। তো সেই জন্য সেই পদ্ধতিও এখন ব্যবহৃত হচ্ছে, যাতে করে সারা বছর এটা রিটার্ন পাওয়া যায়। তো আনারসে সাধারণত সারের ব্যাপারটা আমরা বলবো, আনারসে আমরা ত্রিপুরা রাজ্যে আনারস সাধারণত সেটা জৈবিক পদ্ধতিতেই চাষ হয়, জৈবিক পদ্ধতিতে ন্যাচারালি প্রকৃতিগতভাবেই কিন্তু আমাদের এখানে জৈবিক পদ্ধতিতে চাষ হয়। এবং জৈবিক পদ্ধতিতে চাষ হওয়ার ফলে আমরা যেইগুলোকে আনারসগুলোকে বাইরে বিক্রি করছি, ত্রিপুরার বাইরে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, আপনি ব্যাপক তার একটা চাহিদা রয়েছে। দেশের বাইরে যদি জৈবিক পদ্ধতিতে চাষ করে আমরা বিক্রি করতে পারি, সেখানেও একটা ব্যাপক চাহিদা রয়েছে। আর যদি আমরা জৈবিক পদ্ধতি মানে সেই না করে আমরা তার মধ্যে কিছুটা সার আমরা সেখানে প্রয়োগ করতে পারি, সারের মধ্যে আমরা মানে প্রতি গাছে মানে প্রাক বর্ষা, বর্ষার আগে আমরা 20 গ্রাম করে ইউরিয়া দিতে পারি, সিঙ্গেল সুপারফসফেট 25 গ্রাম এবং মিউরেটা পটাশ 16 গ্রাম, সেটা করে প্রতি গাছের গোড়ায় আমরা দিতে পারি। প্রশ্ন হচ্ছে আপনি সারটা দিলে যদি বৃষ্টিপাত হয় তাহলে বৃষ্টির সঙ্গে উপর থেকে সেটা ধুয়ে চলে আসার একটা সম্ভাবনা থাকে, ইউরিয়ার ক্ষেত্রে তো সেটা অবশ্যই লিচিং মানে ধুয়ে নিচে চলে আসবে। তো আড়াআড়িভাবে যদি আমরা করি তাহলে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের একটা বাধাপ্রাপ্ত হয়, জলটা চট করে নিচে চলে আসে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে সারের প্রয়োগটা হতে পারে। আর আপনি যদি জৈব সার কিছু ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারেন, তাহলে সেটা খুব ভালো, সেই নিয়ে আমি আর কিছু বলবো না। অনেক ধরনের জৈব সার রয়েছে, আপনি খৈলকে গুঁড়ো করেও দিতে পারেন, আপনি অন্যান্য জৈব সারও সেখানে ব্যবহার করতে পারেন। তো সাধারণত বললাম যে রাসায়নিক সার যদি ব্যবহার করেন তাহলে এই পরিমাণে আপনাকে ব্যবহার করতে হবে যদি গাছের ভালো ফলন আপনাকে পেতে হয়। একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে গাছের গোড়ায় যদি আমরা মাটিটাকে একটু তুলে দিতে পারি, তো যদি তুলে দিতে পারি ফলের নিচের দিকের যে স্লিপগুলো বের হয়, ফলের নিচের থেকে দেখবেন এক ধরনের ছোট ছোট চারার মতো বের হয়, সেগুলোকে আমরা স্লিপ বলি, সেগুলো যদি আমরা ভেঙে ফেলে দিই তাহলে কিন্তু ফলটা অনেক বড় হবে এবং তার বাজার দর অনেক বেশি হবে। তো আর মাঝখানে পরিচর্যা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে মানে যা মানে আগাছা যেগুলো রয়েছে, যদি যত আনারস গাছ আপনি পরিষ্কার, আনারস বাগান আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তার ফলন তত ভালো হবে। কারণ হচ্ছে আগাছার যে একটা কম্পিটিশান হয়, আগাছার যে সারগুলোকে টেনে নিয়ে যায় মাটির থেকে, তাতে করে আনারস সেই সারটাকে ব্যবহার করতে পারে না, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি এমন কোনো বাগানে জলসেচের ব্যবস্থা করা যায় পুরো শুকনোর মরশুমে, তাহলে কিন্তু

0: ফলন আরও ভালো হয়। অনেকেই করছেন, যেটা ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করছেন, অথবা আপনার পাম্প দিয়ে নিচ থেকে জল তুলে সেটা স্প্রিংকলারের মতো করেও কিন্তু অনেক জায়গাতে ভালো বাগান করতে গেলে সেটা ব্যবহার করছেন। তাতে ফলের সাইজ বড় হবে, ফল মিষ্টি হবে, ফলের বেশি রস হবে, সব মিলিয়ে যদি সর্বোপরি আমরা এটাকে সুন্দর মতো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু দেখবেন আপনার বাগান থেকে আপনি একটা সাংঘাতিক রকমের কিন্তু ফলন আমরা আশা করতে পারি। কারণ এখন বাজারে আনারসের প্রচুর দাম রয়েছে, প্রচুর আমরা আনারসের চাহিদা রয়েছে, যেটা আমরা মিটিয়ে দিতে পারছি না। তো চাহিদার তুলনায় ফলন কম, আপনি যদি ফলন সেভাবে করতে পারেন আপনার বাগান থেকেই কিন্তু পাইকাররা নিয়ে আসবে এবং আপনি আর্থিক লাভের মুখ দেখবেন।
1: খুব মূল্যবান আলোচনা শুনলাম দাদাবাবু। তো আইজ আসর তনে উঠি আর গান শুনতে শুনতে।

এতক্ষণ শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আখিনি নক তাই সেন ক্লাং ক্লাং সেই থাকিমান ব্লাসা আসা কামি কতন মা হহম দমানি তরুক তরুক সেই নতংসিনা নাইখাতা
1: আং বোতাবুগলে চাবই মাংরালিয়ানো কামি বা সেন চাপমানি নাইখাতা তাবুক সম্পাই সম্পাই চাই বেবাগৈ নক সিসা খাইখলাই জামা ক্লাই খাবলে তাবুক বা বেবাগৈ যেন নক সিবাসা তংসিব
0: আর নিবিসিংহ তামক খামানি বলাই বাই ফানতক বড় কামিয়াকে থাকতক টংলা খাই নমা তঙ্গু
1: সিদু আনি খুঞ্জলে তাক সকজর খায়াকু থাকাই থাকাই থং যিমিন টংলাইয়া নগি বৃষি গুড়া সালংমানি কগনো তঙ্গু হাপুং সেপানো কপাল সৌমানিয়া হনে
0: আও হাইপা ন চিনি কামিলে অব তাম মানে গ্লাইখাবা বিশি ব্রুম ন বিশু ওয়াইনে কামি থামগো হনে থামগলাই টংলাই গ্লাসলে
1: আং হনে তাবুক তাম সাসি না সানো নৌ তামসা নং বুদাবো খাসরিয়ার অঙ্গি টংখা তাম
2: তামসা ইয়ংসলা তামনা বু খাসরিয়ার অংলাই টংহাব
1: ও ইয়ং বকিছে ব্লাসা আসুক দি ই কতাবু ন নি ইয়ং ব্রিবাই তাবুক সিনি কামিনি কগ্ন ন সালাইমা টংলাইমানে কামিনি বড় রক কামি শ্যামা সাকাই সেই টংলাই হংকাইবা নি ইয়ং ব্রিং সঙ্গিমা নাইখাতা নং বুদা কামিও টংনানি বখা করে ইঙ্গি টংখা হনে
0: ইয়ংচিনি কামিও অবতাম মানি কলাইখ মানসুগি নাইখানকে কিরেস্র স্র সে এঙ্গিমা টংসিবলে
2: দয়ংসলা নং সাগ্রালা ননি কামিও তাবসু জরা তাম তামর অংলে মানি কলাইখা
1: ককাই তাবুক বাই বিশিক দাম কাকাতা ও বিশিক দাম খরক চিসা বরক থেকা
2: তাম আব বমতি বমতি খাই থেমানি কলাইখা আব ইয়ং
1: আবো দে বাক সাকাই বা কতক সরবই থিউ তাই বাক সাকাই ইমান করই থিবাই
0: ও মেনা নে বসলা বাই থুনতা থিমাখাই তামো সালাইয়াছা
1: আগুই আবো খাই বাহাই কাইব করই থাঙ্গাতা আবো রখাই বেবাং ন কাহাম করুং তমাসে তমাং সামাং ধাপ সাকলাইয়ই তাই সিচালাইয়া আর ন রাকসাই থেই থাংলাইফু কতক সরই থিমা বাই তাই ইমান করই থিমানে আব খাইতো তামনি ছাচিনানি ও হাইন কাহাম করং দাব সাকলাই থিনাই রগ্ন খাই ওয়ান সুই নাইখে ওয়ান মা সিজা হাইন উং জাগলাই সুওস
2: হাইকে ইয়ং বনতি ন রক তাব সুরা তাম তাম খাইলাইকা এবা তাম বমতি রক ওয়ান সুলাইকা সনর
1: বনতি তাক সাক জরা সং কামিনি বরক বেবাং থানসা খাই ওয়ান সুলাইকা তাই কক বসাব লাইখা অসাই কতরতু বুঞ্জাই ঠিকানা বনাইরে নাইখা অসাই হিংকাই বা ছাতা কামি খম তেঙ্গি হাপুং উশিলা এবা মন্ত্র খাওই রিজাক হনে
2: ইয়ং আবো হাই সাহুই মান মানে উল অসাই তামো খাইকাসা
0: অসাই বা তৈ তামো খাইনাসা ব্রংনি রাইজাতৈ পাই সুকৈ মতাইরি খাতা তাই সে বুইনি উশিলা এবা মন্ত্র রিজাক রকন বেবাক ন সুরুক বাইয়ে কামিন কম ঠেঙ্গে হাপু মুদ্রাব খাওই রেখাবল
2: আবো হাইকে মতাইরি ওই বুনি রিজাক মন্ত্র ন সুরগে রিবাই মানে তে কামি খম টেঙ্গই হাপু মুদ্রা খাওই রিবাই মানে উল বুদা হাই ন হাই কামিন বরক থিলাই তং খ
1: আবুনি উললে থিলাই থাংলাইলে ইচ্ছা দম কিমা হাইন গ্লাই খাবলা আবু সে থাংলাই তালখে রমাই রমাই হরং নিশে থেই থাঙ্কা হাঙ্কাইবা বখা সরজাকবাইয়া কামি সেনানে হাঙে হুরমুর নাংলাই টংলাই যাও খাতা
2: ওংখায়ং যে বুঝিমানি বুঝি পাইখা তে সানা নাংলিয়া বনতৈ তা কিরিবাইদি তে কামিব তা সেবাইদি হিনি সাবাইদি দৌ যেন এ খেব ন চিনে আমসনি ক্লাব নরক বেবাং নতৈ ন সালাইনাই ইয়ংবরৈ কিরিকর তাং দি তে খারক চরিয়ার তাংলাই দি আং হিংগ্রাসি নং আসুন কক
1: দ হাইকে তো বেলাই চামানি কক্সে হাইকে আসুন কক্তা ইয়ং বকরি বুফুর রগ আসুক লাইনি সাহর দিতা
2: লের গলা ইয়ংসলা ডাক্তি আসুক লাইয়ান জরাতে সাহর জাং নাই থাকা তো ইয়ং বরে
0: দ কন সাহর দি

0: ওই নাই কে আনো কেসা ফোন সাবয়ে ফাটসাকে ফাটারও ফাইসা
1: তামোসা নই নখনা চাং সাসাই ফেয়ে তামোসা কিরি যাও খাদা হাইদা
0: কিরি তো হাইদা আংলে আয়ং কত নিকোনাও পেরে পেরে হই তোমা ননসে মূসা সঙ্গ মানে নাইটুকুই তখনা হই তঙ্গু নাই নাই মানে কেউ সিকের লগে লগে না বক্রক তরসাই থাঙাবলা সানি দদর সান নক নিয়ে নাম্বা ফাইসু হাই রকায় সায়া কু গিয়াও আনো মহাকায় সাইসু লক সিং টাকা বুদি
1: নি আশাকাই খাগর হনকায় নং ডাক দিন সুন্দরমা সাই বুনি সিকাং দেরানা নামায় বুঝিখাদা কিরি ওহনে আশাকে কিরি টিপো চি চি
0: দামখা কিরি আংনা হনো সাল গথান গথান সাসকে পদরে পদ নই তঙ্গ হরনি কক না খাইতো সাসে সালিয়া
1: হাইকে নি কক তি খাই তাবুক তাম খাইনা সা
0: জরা তংসানি নক থাই ছেলা সিন হন্তা আংখাই নি নও সাসে তাম ছাবা
1: নং খাই খনায়াদি বা নং বতংলা সাফ্রো অসাই সাফ্রো
0: তঙ্গ হাইফন কিরি মাবা আকু মাবাই কক্রং না সু বুঝি মানলি আংখাতা আংখাই অক অসাই কক সাফ্রো মগল কিদিং কিদিং হে নাশিগে কক সামা রং নসে তাম হাইব উমজাগো
1: খনাদি অসাই সরাই সরাই কেন সাবি কলাংখা সারি চুংনা হনকাই হাতি বানৈ সিং নাঙানো পুহনৈ বরা সা চালান দিজাখায় যে সিক অসাই কতর ফানো ফাটসাকে হামলি মাইনে চালান সুরুক ফানো লগি লগিন সেরাই চাউংয়া তরু তরু খাইনা আবো মা কমন নাই মূ সাউংয়া তাকিরি দি হনৈ অসাই সাবি কলাম মানে নাঙাফুরু খনায়াদি বা
0: অজাই বা অজাই কংনো সানাইকা বুকসা তিনি বাইকে হাতি বানৈ কারণ না কেবলাসা কেসাফানো সলাইজাক মা রকসে নুগিয়া কক ন কক সানা নিঠাঙ্কাই তাই বসে বাড়ি মাহাই উংজাগুয়ংলে
1: দোয়া কন অজাইনি কক তৈ হাতি বানি লাইগ্রা থুমলা নাংখাই তাই বৈসা নাহারি মানানি চা নাইরুই তাই তাম নুকজাক আবরকবো মানানি চা
0: আংখাই সারিকনি সাল হাবনে নাইখানে সে খারক সুর সুরংনি ফাই ই কতা বুক তাই সে খানো সাজে হাবনে নাইজাওকা তিনি হর ভাইকে সে আইজাও নানি ওয়ানা মা কুলপাই আঙি তখাংলে
1: বরা সা চালান রিজাগো হনৈ বুইন সে আগি সামানি খানামানি অম বুইনি খুংনি কংনি বজর হনমাসে ক্লাইসু খুঞ্জবাই খনাকাই মকলবাই নুগু মকলবাই নুখাই সাগ ক্লাই হনমাহাই মন্ত্রনি বিশিং মন্ত্র আদে গরংলে অমরং নং খানা
0: ইহি আবু ভাইকে সানজা মনাকমানি লগি লগি ন রুরুব্রারা বুদুমবাদা বঙ্গে আসুকে হপং আয়াসা গেরাবসাই তঙি মানবা হপং ফরকল কিসা ফানো সাকানি মকল বাই খামানি মকল নাঙ্গাওই হপং গ্লাং গ্লাং আইনানি আবো কিসানি কক দাঙ্কা হনো
1: আংখাই আসুক খনায়া হাই মা তংব্লা সাবি ক মুক্তরি থাঙ্কাই ন কিসা ফানো তেস মাইন্দা বলে আংবা হাই ফানো নিনি কিরিমাখাই বুন সলে সলিয়া ন জেসু কিরি হনি আসুকে কিরি না নাংটিপু তাই তাম অংনানি নংবা চিনে নংনি কক্র খনায় দা আমন তুই নই ক নি বাসি ভাই কক বাংলাই মা তংলাইও
2: হাই নো কি চাইমিসা খনামালে খনাক আসা কাহামে খনায় হতা দা সেঙ্কারে তাম বোম তৈবি আব
1: এই সাই খনার দি নং নংলে বুনিসে বারা কিরিজাং নাই বা সাবি খনার দি চিনি ক্লাব নি সেক্রেটারি দাখুক বকরি ন
0: আং কিরি নাই হেনে আং ন মা সাসিনে হাইদা
2: সাদে বাসে আর কিরি নাই কিরিয়ানি ক গিয়া নং নি নগ তামং তৈ তামং হই আসক কেন নর কিরি লাই আবন বা সরাই সরাই কেন নো সাবি খনারি গারি দ
0: চিনি নক বুরা সা চালান নি যা ফো
2: তাম বুরা সা চালান নি যা গ তাম বম তৈ সাবো
0: বুরা সা সিকরি ও পুইলা ফুরকাই হর সিমিসে অংমানি তাবুকে হর বাই সারবাই নঙি টঙ্কা সারি পাঙ্কলাই খেন ওই আর তাই নকু থাকার গ আব তম বাসুক গ্রুপ গ্রুপ গ্রাব গ্রাব অংবাই আঙ মতাই হেন সাবসে মানিয়া বড় সা চালানো যাক মা বা হাইসে বলে কই বকরি মানজাকি নাইবাইদি সাবি মানবাই নরক আবো যে মানজানাই মন সাবি মাননাই কি বকরি
2: হাইকে দা সিনকারি বন তুই নরক তাম তাম খাইলে কাসা
1: খাইমা তো খাইকে
2: তাম তাম খাইকা
1: সঙ্গা তাই তাম খাইনে তম বকিরে অসাই তিসাওই ঠিকানা নাই রেখা অসাইনি ঠিকানাও বুড়াশা চালান দিজাং মানে নুকজাক।

0: হাইকে বর আশা চালান ফিরুক লাইখা যে নাংমানি মতাইব রিলাইখা নক থামুগৈ নুখং মুদরা খাওয়ি রিখা অসাইনি যে খাইতাইখাই টংমাখাই ব্যাগভাংন খাইবে কে কালিয়া ব্যাগভাংন খাইবে কে
1: আসে খাইমানি উল কিসাফন হলিয়া এবার সেলাই জায়গা দেবাসে
2: সেলাই জায়গা কই বকরি কিসাফন হলিয়া কুতা মইয়া তাবুকসা জরা ককন কক সানানি থাকাই তাই বসে বারে মাহে এনজাগো আংখাই
0: দিদ দিদ নো হুনচি ন জামি লাংজিং মানো বকসা আংলে আসু গং জাগিয়াবলাসা নঙাব বেলাকে কিরিজাংমানি বাগসে দেইপু বারিজাং মাহে অংশিও বকসা আংলে বুতি রক আসে খনায়াবলাসলা
1: অংখা অংখা বুঝি পাইখা আনি যে বুঝি না তংমানি বুঝি ন পাইবেখা
2: তামন বুঝিকে কই বকরি
1: আনি বুঝি না তংমানি আং বুঝি পাইবে খাতা
0: আম বুঝিখা জন কিসা সাউই খনারে দিতা বকরি
1: আবন তাবুক নরমা সবাই শুক্রবই সাউই বুঝিরে না হিংকাই জরা বেলাই নাংনাই বনি বাকি চং আমচাইনি বেবাং নতুই ন চিনি ক্লাব আসুকলাইনাই খালচা খাজুরি হাতে কামিনি ব আরো নি কথমানো ব আসালানো সালাইজাকনাই এই তাবুক মাসান্দে কামিনি নংদা সেঙ্গারিনি ননি নকনি কথমানো ব আসালো সবাই শুক্রবই না সালাইছি নাই
2: সালাই বুঝলাই মানখাইত বেলাই সামানি কক্সি অবশ্যই বুপুর রোগ আসুকুই সালাইনা বাকি বকরি
1: লেরিয়া বাসাই বেশি লেরিয়া ই খেবন আসুকলাই যাগান
0: আসুক দি তালে দি বকরি আসুগুই সালাই বুঝুই মানলা খেন চাও
1: লেরিয়া লেরিয়া নংনি সাই চংসে তেব দলাই তঙ্গু হাইকে আং মা হিমরা সেনা কে দৌ দা সেঙ্কারি বাসাই
0: দোয়া কন হাইকে আসুন কক্তা দৌ
2: জেসে দই মানো দলাই দিদ কই বকরি
1: অংখা বাসে অংখা আবন নর গাছ কে সানে নাইয়া আং থাকা
0: দোয়া কন

0: Abran se patine chico pati bong mane bakale holomtoi mayale khurise nang de jak ta se khatong tho আশিক জোড়া মগিলি দেবর মানে খক্তির সবজাগর সামন খানা বাখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাখ্যা চিনি চিনি হরনি কক আওয়াই পান্দা যতন হর কাহা
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ, এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লেগে বাংলাদেশের 5 নাগরিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4th রেললাইনের কাজে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রেলে 4টি এবং একটি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় রেলে 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর 4th রেল লাইন, গুম্বিদিপুড্ডি গুড্ডুর

0: তৃতীয় ও চতুর্থ রেল লাইন এবং কটক পারাদ্বীপ তৃতীয় চতুর্থ রেল লাইন। এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এইসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে, এই জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা।
1: 5 বহুত বড়ে ফ্যাসিলিটি হ্যাঁ। পহলে 4 প্রজেক্ট হ্যাঁ যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পহলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, থার্ড এন্ড ফোর্থ লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফ্ফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসা তক, ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা। টোটাল 13,041 করোড় রুপিস কে প্রজেক্ট আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফফরপুর সীতামারী সানবর্ষা শাখা 4 লেন করার বিষয়টি অনুমোদন করেছে। এজন্য 82.5 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজাফফরপুর সীতামারী সোনবর্ষা অংশকে 4 লেনের মানে উন্নীত করার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 82.57 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে 3,590 কোটি টাকারও বেশি। তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পিছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে: সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের একটি বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নের মানের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর চতুর্থ পর্বের ভাষণ দেওয়ার সময় আজ তিনি একথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদ মাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ উপলক্ষে তিনি আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ, আচরণে সহানুভূতিশীল এবং সততা রক্ষায় অবিচল থাকার পরামর্শ দেন। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে তাদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে সুষ্ঠু ন্যায় বিচারবোধ, বিনয় ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িয়ে রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা, হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্রও ছিল কিনা, এ ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। এই ঘটনায় দমকলের তরফে FIR করা হবে বলেও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত 80 জনকে নিরাপদে হোটেল থেকে বার করাই আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও একটি শিশু রয়েছেন বলে মন্ত্রী জানান। এদের 5 জন বাংলাদেশের নাগরিক বলে বাংলাদেশের হাইকমিশন সূত্রে জানা গেছে। অন্যদিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন DC DD স্পর্শ নীলাঙ্গিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায়সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে বাংলায় ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক

0: মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। দেশে তিনটি পুরনো ফৌজদারি আইন পরিবর্তন করে 2024 সালে পয়লা জুলাই যে নতুন ও আধুনিক তিনটি আইন চালু হয়েছে তার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রদর্শনীর আয়োজন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ের উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারে বৈঠকে আলোচনা হবে। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312, এছাড়াও 4611 জন আহত হয়েছেন এবং 290 জন এখনও নিখোঁজ। সেদেশের সরকার জানিয়েছে প্রায় 277টি বাড়ি ধসে পড়েছে এবং প্রায় 30,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেশীয় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এম্প্রিয়ালা সেদেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইতিমধ্যেই সেদেশে 220 টনেরও বেশি মানবিক সহায়তা সামগ্রী পৌঁছেছে এবং জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রমের সহায়তার জন্য 144 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়েছেন। ভারতও কলম্বিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সংকটময় মুহূর্তে কলম্বিয়ার জনগণের প্রতি ভারতের পাশে থাকার বার্তা প্রকাশ করেছেন। গত সপ্তাহে কলম্বিয়ায় পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত আনে। এর উৎপত্তিস্থল ছিল সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে 48.15 থেকে, তা বেড়ে হয়েছে 53.33। 10 ম্যাচের মধ্যে 5টিতেই জিতেছে তারা, 4টিতে হেরেছে এবং 1টিতে ড। ভারতের পয়েন্ট 64। শেষ করবার আগে খবরের বিশেষ সূচাংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। খবর শেষ হলো, এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা তিনি ককতমা বুবাগ রকমখা নখা সালনে রময় ব্রিক্স শিকলা পরিষদ পান্দা তাই ব্রিক্স শিকলা কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি গুজরাত নি গান্ধীনগর চ্যাংজাক্ষা কেন্দ্রনি ককথুম তাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা ভারতনি রাংথং চাষামুং তাবুক হায়ুঙ্গনাঙ্গি গসিমুং মানখা বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর নি ফিলসার আচিচার আচাইমা শালতিনি হাসতে নি ব্যবাক থায়ন বরমনি বিশিংতুই পালাই যাক্ষা হাসতে বেরেমনি সিনিয়র এলিট গ্রুপ নি ক্রিকেট কপ্লাইংখা সদর তাবুক ককতুমা শুক্রবই নখা সালনে রময় ব্রিক শিকলা পরিষদ পান্দা তাই ব্রিক শিকলা কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি গুজরাট নি গান্ধীনগর চ্যাংজাখা শিকলা তাই থং কক চংলাইনক নি বিশিং শিকলা বেদেক বাই সংসা যা কুথুম লাইমা ও ইনোভেশন তাই তংসুক নাই হামগ্রায় কেন্দ্রনি তুইদুল নাই ফান হেনই শিকলা ফান্ন খুরচাখা কেন্দ্রনি ককথুম তাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা ভারতনি রাংথং চাষামুং তাবুক হায়ুঙ্গনাঙ্গি গসিমুং মানখা হাকতনি চাষামুং তাবুক রাওয়দক নি সিমি চার সুকাঙ্গি তঙ্গ তিনি দিল্লি কতালা উত্তরপ্রদেশ জাপান রাংবক সিনমুং ককমালাইমা পান্দাওয়া ব ও কক শাখা ব শাখা হাকতনি রাওয়া চুকু

चुकु दशमिक दग रेल लामा चिंग फेरंगबाई चलखलाइजा खाताय थांगनाय गोबां बिसिरमै 34 साय किलोमिटर सिग रेल लामा कतालखे मानजुजाखा केन्द्रनि स्वराष्ट्र मन्त्री अमित शाहताय काशुमुं मन्त्री राजनाथ सिंह तिनि त्रिपुरानि बुबाग्रा थैथांजानाय बीर विक्रम किशोर माणिक्य बाहादुरनि फिल साराचिचार आसाइमा सालबन खुलुमुंगिया फारखा हदालामो बरक बुबाग्रा बीर विक्रम किशोर माणिक्य बाहादुरन त्रिपुरानि कताल संचाफां होनै खुरचाखा बरक शाखा रों हुगबा शाखाम तां बेखरेबताय थांलाइसु सेब हामग्राय क्लाइमाव बिनि नांमा बारजा तंग जुदा जुदा दफानि बिसिं कथाल मुंगताई बायाबचारी संचायती सामाबो बिनी कतर बारजा तंग बिनी हामक्राई गनां सामुंग तांगलांगमा ताबुक ब हामसाजाक त्रिपुरा स्नामती सामा सामुंग न खाबासारुओ बुबाग्रा बीर विक्रम किशोर माणिक्य बाहादुरनि फिल साराचिचार आचाइमा साल तिनि हास्तिनि बेबाग थायन बरमनि बिसिंथै पालाइजाखा आबुनो रुगै तिनि आगरतलानि रवीन्द्र शतवार्षिकी भवन पान्दा संचाजाखा ककथुम हुकुमु नायखुंबाइ संचाजाक अ पान्दान चेंगैरिउइ मन्त्री अक्रा प्रफेसर डाक्टर माणिक साहा साखा बुबाग्रा बीर विक्रम किशोर माणिक्य बाहादुर रोंखा कताल त्रिपुरा स्नाम नाय मन्त्री अक्रा खुर्चाई शाखा बुबाग्रा जाति तै जनजाति बसंनि बिसिं कथालाइमुंनि बिसिंतै हुकुमु रोगजाक त्रिपुरा स्नाम तिसालांखा पान्दाव मान्जाखा बानिया मन्त्री सान्तना चाकमा आगरतला पौर नायखाइनि मेयर दीपक मजुमदार एमएलए अभिषेक देवराय महाराजा बीर विक्रम किशोर माणिक्य बाहादुरनि आचाइमा साल रोगै जनजाति हामक्राय नायखुंनि चेतन बायदिनि प्रज्ञा भवन पान्दा कायसा संजाजाखा पान्दाव जनजाति हामक्राय मन्त्री विकास देवबर्मा बुबाग्रानि नाहारमुं कुथुकताय त्रिपुरानि हामक्राय बिनि याफार मुंन मुइदक लायखा नर्थ इस्ट फाउन्डेसन ताय हेल्पिं हेन्ड मथानि कथाजाक चेतन बाय तिनि आगरतला प्रेस क्लाब कगलाम सालाइमा पान्दा संजाजाखा कगलाम सालाइमाव आगिनि केन्द्रनि मन्त्री याक्चु प्रतिमा भौमिक प्रदुत किशोर দেববর্মা শৈকরং পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা আকর্ষণ মাঞ্জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা এমবিবি চমুনি জিরো পয়েন্ট অবুবাগরা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরনি মাংথঙ্গ খুমতাং কানরেখা আরও মাঞ্জাখা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরায় আগরতলা পৌর নাইখানি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত আকর্ষণ বুবাগ্রানী আচাইমা সালন রেগৈ গুমতি হাংখর ককথুমতাই হুকুমু হাবানগব খুলুমুং পান্দা সংজাজাখা পান্দান চেঙ্গি রেখা উদয়পুর পুর পরিষদ নিয়ে চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার খোয়াইগচাম টাউন হল ব বুবাগ্রানী আচাইমা সালন রেগৈ খুলুম্মা পান্দা সংজাজাখা আরো মাঞ্জাখা এমএলএ পিনাকী দাস চৌধুরী জেলা পরিষদ নিয়ে কাসকুজুগ অপর্ণা সিংহ রায় আকর্ষণ সাবরুমনি সাতচাঁদ কমিউনিটি হল ব বুবাগ্রান খুলুম্মা পান্দা সংজাজাখা আরো মাঞ্জাখা এমএলএ মাইলা ফ্রুমক শৈশিলাম তাংসেপ্তাই তংহর বলং নাইখুংনি চেতনবাই সংসাজাক পান্দা বলং মন্ত্রী অনিমেষ দেববর্মা বুবাগ্রান খুলুমাই আফারখা কৈলাসহরনি বিজেপি হাবানগব শিকলা মূর্চানি চেতনবাই খুলুমুং পান্দা সংসাজাক্ষা আবনরেগি বাইগরে লিকাইসা সংসাজাক্ষা আরমানজাক্ষা কৈলাসহর পৌর পরিষদনি ভাইস চেয়ারম্যান শীতল দে বিজেপি শিকলা মূর্চানি প্রদেশ কাশকু অরিন্দম দেব আকশং তিপ্রামথা বদলনি চেতনবাই ব বুবাগ্রানি আচাইমা শাল বরমনি বিশিংতি পালাই জাখা বটতলা বুবাগ্রান নুখুংনি সীমালং ঘর সংসাজাক পান্দামানজাখা আগিনী সামুং চারিফাং আদং পূর্ণচন্দ্র জমাতিয়া এমডিসি সি কে জমাতিয়ান খবৈতাই কুবুন রক ককথুম মিডিয়া রাংথংতাই থং রংনি বাবায় দশা জাগে স্লাইমুং অঙ্গি তঙ্গহনি শাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু দিল্লি কেতালনি রাষ্ট্রপতি ভবন ভারতনি ককথুম সেপ্তাই ভারতনি স্ট্যাটিস্টিক সেপনি সুরং তংনাই অফিসার রগবাই মালাইমা জরা ব অকগ্ন শাখা সুরং মুংনাহার তংনাই অফিসার রগ্ন রাষ্ট্রবক্রক ওয়ান সুগুই লুকুরকনি জংজাল সাইমানী বরকনি গানা তঙ্গই তাই কুবুইনি বিশিংতৈ বাইথাংনি বার যাই আচাগৈ সামুং তাংনা ককবিতি রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অককতমা খনাই তংবায় আকাশবাণী ককটুমানী আপডেট মান্না বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ ফলো খাইডি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মান্নাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো কেন্দ্রনি রংমন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি দিল্লি কেতাল রং ককচং লাইনকনি কুচুক বেরামনি অফিসার রকবাই কগলাম সালাইখা কগলাম পান্দাও বাতাই মুঙ্গনাং আমযোগ মুংনি তিয়ার খ্লাইনাই শিকলা রক্ত মাগনা অনলাইন কোচিং

ফার্মাওয়া মন্ত্রী বক্রং ইয়াপ্রিনা হারমানি চা সামুং নতুই কগলাম সালাই জাখা হদালাম নি বিশিং তুই মচাং জোশি শাখা ও অনলাইন কোচিং হাকতনি রং স্রংনাই রকনি বাগৈ কুচুক বেরামনি স্রংমুং চেরাই নাই ক্রং রকনি দাগিমুং তাই দারা গনাং তিয়ার খ্লাইমুং তাইব লাইটেসা খ্লাইমানি বিশিং তুই কাইসা কড়াক বসংনি প্ল্যাটফর্মস নাম তিসা জাগানো ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমজক মুংনি শেপন তাইব কড়াক খ্লাইনা বাকি কাইসানি সৈ গবং নামমায়াপ্রি নাহার জাখা আবুনি বাকি খরক দগ্রা চেরি নাইক্রিং রগ্ন নরই গতাল চেরি নাইক্রিং রগ্ন আমজক মুংনি সেব নাহার জাখা রং কক চংলাইনক হদালামনি বিশিংতি শাখা সং মুংবলাইন কাইব্রী বেরাম আমজক নাইজাগানো বুসকাং হাতি বারনি সিমি হাতি বারথামনি বিশিঙ্গ খরক নৈচি নি সিমি নৈচি বা গতাল অফিসার রগ্ন এনটিএ ও চিতক জাগানো হদানি চাকরা লুকুরক ংখা টং রাইডা কুবুই টং মুংনতুই সিজাকতাই খ্লাইথাইনতুই কথাং ফুনুকমারি হনে শাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বরকনি কলক লাংমানি রংমুং সিমুং সামুং তাংমা রক কতাল আচাই সংনি বাগৈ কেসা নাংকুকমা খুরুমপুই তিনি বরদুয়ালিনী অরবিন্দ ক্লাবনি সংচামা শাল তাই ফিল চার্চি ইয়কমা মানমা শাল পালাইমানো রগি সংচাজাক পান্দা চাকরা রক্ন বরমিয়া ফার্মা ও অকগ্ন শাখা ব পান্দা মানজাখা আগর তলা পৌর নাইখেনি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত হাস্টে বেড়েমনি সিনিয়র এলিট গ্রুপনি ক্রিকেট কপলাইংখা সদর তিনি সদর সারা ব্রী রাননি ফেরলাই মুম্বাই ম্যাচেনখা মোহনপূর্ণ সদরনি রান থামরাচি চুকুন ফিরক মুঙ্গ মোহনপুর রান নৈরাচি বা সিমি তিসাইমান সদরনি বখা ঋতুরাজ ঘোষ আউট ইংয়াউই সারা দকচি সারান খ্লাইখ্যা উমরচি স্নিচলারকনি বসং ফুটবল টুর্নামেন্ট তৈদুলনানি শ্যাপমানখা ত্রিপুরানি পৈতু দেববর্মা ব আগরতলা আসাম রাইফেলস পাবলিক রংনকনি রেমচুকু ও সৃংতংনাই ঋষ্যমুখ রেমচুইনৈ রংনকলাও তিনি সিমি চ্যাংজাখা বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক কমু কুমু নক আউট প্রাইসমানি ফুটবল টুর্নামেন্ট রাজদূত ব্যায়ামগার তাই হদানি মথাবাই সংসাজাক অ টুর্নামেন্ট ন চেঙ্গি রেখা তাংশ্রুমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া চেঙ্গি রমানি ম্যাচ নিউ তৈকর্ম একাদশ জুলাইবাড়ি ব্লকনি হাইল্যান্ডার একাদশ ন বা বুকচা গোলনি ফেরবাই ম্যাচান খা বুসকাং দামনৈ চিব্রিয় হাস্তিনি সিপাহী জলা তাই সালগ্রাহাঙ্কর ফেরাঙ্ক গৈব কপাংখে ওয়াতেইমান হনে হজাক মুং রেখা নবার তৈবার নাইখুং খনাসালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙৈমান তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি ব্রী দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস পাইথাগক তোমাবু বাগ্রক তেসা পরিফিও নখা সালনি রমৈ ব্রিক শিক্লা পরিষদ পান্দা তাই ব্রিক শিক্লা কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি গুজরাটনি গান্ধীনগর চ্যাংজাখা কেন্দ্রনি ককথুম তাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণু শাখা ভারতনি রাংথং চাষামুং তাবুক হায়ুঙ্গনাঙ্গি গসিমুং মানখা বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরনি ফিল সারা চিচার আচাইমা শাল তিনি হাস্তিনি ব্যবাক থায়ন বরমনি বিশিংতেই পালাই যাখা হাস্তে বেরেমনি সিনিয়র এলিট গ্রুপনি ক্রিকেট কপ্লাইংখা সদর ককতুমা তিনি নিবাগৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গান খনাফুং দামসনি সতী ব্রেচিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। এবারে বিস্তারিত সংবাদ। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী আজ রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার স্থপতি। তিনি বলেন, 2018 সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার মাণিক্য শাসকদের অবদানকে সম্মান জানাতে এবং ত্রিপুরার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর জাতি ও জনজাতি সম্প্রদায়ের দুই সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়ে এক ঐতিহ্যবাহী ত্রিপুরা গড়ে তুলেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা ও ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সুন্দর, সমৃদ্ধ এবং প্রগতিশীল ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। নর্থ ইস্ট ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিতে রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মন, বিশিষ্ট লেখক পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার এমবিবি চৌমুহনীর জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। সাবরুমের সাতচাঁদ কমিউনিটি হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইলা ফ্রুমগ। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ এবং বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান এবং তাঁর স্মৃতিচারণ করেন। কৈলাসহরস্থিত বিজেপির কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতীশ দে, বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব প্রমুখ। তিপ্রামথা দলের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বরতলায় রাজপরিবারের মহাশ্মশানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, এমডিসি সি কে জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। আজ বর্ধওয়ালির অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রবীণ নাগরিক সংবাদ

সমর্থন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে পৃথক পৃথক বার্তায় তারা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে জনকল্যাণমুখী শাসন পরিচালনাকারী এক দূরদর্শী শাসক হিসেবে বর্ণনা করেন। শিক্ষা, পরিকাঠামো ও প্রশাসনের ক্ষেত্রে অবদানের জন্য মহারাজাকে আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে উল্লেখ করেন তারা। দুদিনব্যাপী ব্রিক্স যুব পরিষদ সভা এবং ব্রিক্স যুব শীর্ষ সম্মেলন আজ গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ যুব বিষয়ক বিভাগ আয়োজিত সম্মেলনে উদ্ভাবন ও সুস্থায়ী উন্নয়নের কেন্দ্রীয় চালিকাশক্তি হিসেবে যুবা শক্তিকে তুলে ধরা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত। দেশের প্রবৃদ্ধি বর্তমানে 6-8% হারে এগিয়ে চলছে। আজ নতুন দিল্লিতে উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশের 99.6% রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে এবং গত এক দশকে প্রায় 38,000 কিলোমিটার নতুন রেলপথ যুক্ত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে শিক্ষামন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবকদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং প্রদানে প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। সামাজিক মাধ্যমে শ্রী যোশী উল্লেখ করেন, এই অনলাইন কোচিং দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষণীয় বিষয়বস্তু, বিশেষজ্ঞদের নির্দেশনা এবং সুসংগঠিত প্রস্তুতির কৌশল সহজলভ্য করার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষায় ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক সামাজিক মাধ্যমে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে 20-25 জন নতুন আধিকারিককে NTA-তে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। আজ সদর 104 রানের ব্যবধানে হারিয়ে দেয় মোহনপুরকে। সদরের 319 রানের জবাবে মোহনপুর 215 রান করে। সদরের পক্ষে ঋতুরাজ ঘোষ অপরাজিত 161 রান করে। ঋষমুখ দ্বাদশ স্কুল মাঠে আজ থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রাজদূত ব্যায়ামাগার ও সামাজিক সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধনী ম্যাচে নিউ তৈকর্ম একাদশ জোলাইবাড়ি ব্লকের হাইল্যান্ডার একাদশকে 5-0 পরাজিত করে। অনূর্ধ্ব 17 পুরুষ জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে ত্রিপুরার পৈতু দেববর্মা। সে আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

আকাশবাণী কৈলে শহর। একটু পরেই শুনবেন জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে একটি কথিকা। শুনবেন

0: डेटा टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করলো একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
3: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: এখন শুনবেন একটি কথিকা, নতুন জাতীয় শিক্ষানীতি 2020। এটি লিখেছেন অরিন্দম সরকার। ক্রমপরিবর্তনশীল আর্থসামাজিক, জাতীয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী এবং ফলপ্রসূ করে তোলা দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ক্ষেত্র। এই প্রেক্ষিতে 1986 সালের জাতীয় শিক্ষানীতির যৌক্তিক পরিবর্তন, পরিমার্জন, এর রাষ্ট্রীয় চাহিদাকে সম্মান জানিয়ে দীর্ঘ 34 বৎসর পর 29 জুলাই 2020 ভারত সরকার নয়া জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেন। এই নয়া জাতীয় শিক্ষানীতি এক সুদূর প্রসারী, যুগোপযোগী, বৃহত্তর ব্যাপ্তিমুখী এবং বাস্তববাদী পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা। বিশেষ গুরুত্বপূর্ণ যেসব ক্ষেত্রে এই শিক্ষানীতি আমূল পরিবর্তন করেছে সেগুলি হল, উচ্চশিক্ষা ক্ষেত্রে একক নিয়ন্ত্রক সংস্থা, স্নাতক স্তরে বহুমুখী প্রবেশ ও নিষ্ক্রমণ ব্যবস্থা, এমফিলের বিলোপ, বোর্ড পরীক্ষার চাপ লাঘব এবং বিশ্ববিদ্যালয় স্তরে কমন এন্ট্রান্স পরীক্ষা। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শিক্ষার অধিকার আইনের 6 থেকে 14 বছরের সীমাকে বর্ধিত করে সার্বজনীন শিক্ষাকে 3 থেকে 18 বছরের মধ্যে শিশুর জন্যে সুনিশ্চিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নয়া শিক্ষানীতিতে 12 বছরের বিদ্যালয় স্তরের পাঠদানের সঙ্গে 3 বছরের অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক শিক্ষাকে সম্পৃক্ত করা হয়েছে। 10+2 শিক্ষা ব্যবস্থার পরিবর্তে 5-3-3-4 প্রথা চালু করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি সুস্পষ্টভাবে মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেছে। বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থায় কোনো পরীক্ষার্থীর উপর

ভাষা চাপিয়ে দেওয়া হবে না। মেডিকেল ও আইন শিক্ষাকে বাদ দিয়ে গোটা উচ্চশিক্ষাকে এক ছাতার নিচে এনে গোটা ব্যবস্থাকে সুসংহত করা হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিজ্ঞান, কলা, বাণিজ্য শাখাগত বিষয়ের সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের মতো যুগান্তকারী সিদ্ধান্ত উচ্চশিক্ষায় ড্রপ আউট ঠেকাতে কার্যকরী ভূমিকা পালন করবে। একটি জাতীয় গবেষণা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে গবেষণামূলক কাজকে উৎসাহিত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে শিক্ষা মন্ত্রকে পরিবর্তিত করা হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আগামী দিনের উন্নত স্বনির্ভর ভারত গড়ার অন্যতম পূর্ব শর্ত। এদিকে লক্ষ্য রেখে নয়া শিক্ষানীতিতে বৃত্তিমূলক শিক্ষাকে আরও সুসংহত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। নয়া জাতীয় শিক্ষানীতিতে ন্যাশনাল কমিটি ফর দ্য ইন্টিগ্রেশন অব ভোকেশনাল এডুকেশন এর প্রস্তাব রাখা হয়েছে, যার লক্ষ্য বৃত্তিমূলক শিক্ষাকে বাস্তবসম্মত ও গবেষণালব্ধ রূপ প্রদান করা। পাঠ্যপুস্তকে স্থানীয় বিষয়সমূহকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার সুস্পষ্ট পরামর্শ রয়েছে। শিক্ষার সামগ্রিক উন্নয়নের স্বার্থে শিক্ষক প্রশিক্ষণে আমূল পরিবর্তন সাধিত হতে চলেছে। সারা দেশের শিক্ষার মানকে রাষ্ট্রীয় স্তরে পৌঁছতে শিক্ষক নিয়োগে আরও পারদর্শিতার আশ্বাস রয়েছে নয়া জাতীয় শিক্ষানীতিতে। নয়া জাতীয় শিক্ষানীতি ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশনকে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সুনিশ্চিত করে 2030 সালের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিওকে 100% পৌঁছানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। সেই সঙ্গে উচ্চশিক্ষা ক্ষেত্রে GER বা গ্রস এনরোলমেন্ট রেশিও 2025 সালের মধ্যে 50% পৌঁছানোর লক্ষ্যে কাজ শুরু করেছে। সারা দেশে 2 কোটি বিদ্যালয় ছুট ছাত্রছাত্রীকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার পরখ গঠন করা হবে। সরকারি ও বেসরকারি সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একই রেগুলেশন, অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডে পরিচালিত হবে। শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা হবে 4 বছরের সমন্বিত বিএড, ইন্টিগ্রেটেড বিএড। জাতীয় শিক্ষানীতি 100% বয়স্ক শিক্ষাকে সুনিশ্চিত করবে। এই নতুন জাতীয় শিক্ষানীতি 2040 সালের মধ্যে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সাধনে সংকল্পবদ্ধ। এর মধ্যে কিছু ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন হবে আর কিছু ক্ষেত্র দীর্ঘমেয়াদী। যেহেতু শিক্ষা সাংবিধানিকভাবে যুগ্ম তালিকাভুক্ত বিষয়, তাই এতে রাজ্য ও কেন্দ্রের পারস্পরিক মতৈক্যের বিষয় জড়িত। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের সঙ্গে বিপুল অর্থরাশির বরাদ্দের বিষয় সংশ্লিষ্ট। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে GDP-র মোট 6% অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। এটিও ভারতের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত। সার্বিকভাবে এই জাতীয় শিক্ষানীতি 2020 এক নতুন শিক্ষার ব্যপ্ত ও কার্যকরী প্রসারের ও গুণগত মানোন্নয়নের স্বপ্নবীক্ষণ। এই শিক্ষানীতির সুষ্ঠু ও আন্তরিক বাস্তবায়ন আগামী দিনে এক নতুন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে

বলিষ্ঠ পদক্ষেপ, তা অনস্বীকার্য। শুনলেন কথিকা, নতুন জাতীয় শিক্ষানীতি 2020। এটি লিখেছেন অরিন্দম সরকার।

ইলেকট্রিক হাওয়াইন গিটারে শুনছেন আধুনিক গানের সুর, শিল্পী সুনীল গাঙ্গুলী।

ইলেকট্রিক হাওয়াইন গিটারে শুনলেন আধুনিক গানের সুর। শিল্পী ছিলেন সুনীল গাঙ্গুলি। আকাশবাণী কৈলা শহর। এবারে মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নবনীতা সেন।

ঘোষালের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী কুমার শানু।

শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান। এবারে রয়েছে হিন্দি ছায়াছবির গান, ছবি বুলান্দি। গানখানিতে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম এবং জসপিন্দর নরুলা।

শুনছেন বুলান্দি ছবির গান। এবারের গানখানি শুনুন অনুরাধা পাড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে।

অনুরাধা পাড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে শুনলেন বুলন্দি ছবির গান। এই সঙ্গেই শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী মিতা পণ্ডিত।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বেহাগ রায়কে খেয়াল, শিল্পী ছিলেন মিতা পণ্ডিত। এবারে পরিবেশিত হচ্ছে রাগ মধুবন্তী, শিল্পী মিতা পণ্ডিত।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিহাগ এবং পরে মধুবন্তীর আগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন মিতা পণ্ডিত। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেল লাইনের কাজ অনুমোদন করেছে। 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প ও 1টি সড়ক প্রকল্পের অনুমোদন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতার নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের বাসিন্দা। FIH হকি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে দিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইনের কাজ অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা আজ মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের 8টি জেলা রেলের 4টি মাল্টিট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর চতুর্থ রেললাইন, গুম্মিদিপুন্দি গুড্ডুর তৃতীয় ও চতুর্থ রেললাইন এবং কটক পাড়াদ্বীপ তৃতীয় ও চতুর্থ রেললাইন।
1: 5 বহুত বড়ে ফেসলে লিয়ে পেলে 4 প্রজেক্টস হ্যাঁ যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পেলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, থার্ড এন্ড ফোর্থ লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফ্ফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসাই তক ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা। টোটাল 13,041 কোটি রুপিস কে প্রজেক্টস আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজফ্ফরপুর সীতামারি সোনাবর্ষা অংশকে 4 লেনের মানে উন্নীত করারও অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পেছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে। সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের ওপর বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নে মানের ক্ষেত্রে কোনোভাবেই আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর চতুর্থ পর্বের ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।

0: We need fixed policy for the different type of tunnels, bridges and road projects, which is a permanent policy for technical and financial qualification is very, very important. Other important thing is we are very much interested in the government about financial audit. But now after 12 years of my experience in this ministry, I am coming to conclusion that the performance audit is more important than financial audit. If you have a contractorship, you should not earn 2 paise, but quality of construction should be good.
1: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গুর মন্তব্য করেছেন। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে শ্রীনগরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করে সার্জিও গোর জানান, আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে।
2: This is an important part of India, and so I'm here visiting for the first time. It is an incredibly beautiful place. We just had a very good meeting, and we have some follow-ups that we hope to take back to Washington, back to Delhi, and we look forward to building this relationship forward.
3: New Delhi, the Chief Minister here, we believe have made some incredible steps to keeping this area safer and making it more safe. And so we will be looking at if the travel warning is recommended by the United States should be downgraded.
1: অন্যদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, ভারত মার্কিন সম্পর্ক এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে আমেরিকার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদমাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
4: Social media has fundamentally transformed the way citizens receive, share and respond to information. You should use social media platforms not only to inform the engaged but also to listen, understand and respond to concerns of the people. In today's data-driven world, the quality of public policy depends greatly on the availability of accurate, timely and credible evidence.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল এই রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার 21 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালি স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসিডিডি স্পর্শ নীলাঙ্গি। কলকাতা পুরসভাও বিশেষ তদন্ত দল গঠন করেছে। পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে আজ একথা জানান। এই মর্মান্তিক ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও 1 শিশু রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে সেদেশের হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা বা হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি ছিল কিনা এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট মুখ্যসচিব চেয়েছেন বলে 9 সূত্রে জানা গেছে। নাসিক জেলার মালেগাঁও চালিশগাঁও সড়কের বোধে ফাটার কাছে আজ সকালে একটি রাজ্য পরিবহন বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 2 জন বৃদ্ধা নিহত এবং 31 জন যাত্রী আহত হয়েছেন। আহতরা মালেগাঁও জেনারেল হাসপাতালে ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ওই 2 বৃদ্ধার মৃত্যু হয়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ

0: আইএইচ হকি বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে ভারত। আজকের এই হারের ফলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। ভারতের হয়ে 2টি গোল করেন হরমনপ্রীত সিং ও অভিষেক, 1টি গোল করেছেন হরদীপ সিং। গ্রুপ ডি থেকে ভারত ও ইংল্যান্ড পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কাকে 165 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে। ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল টাইব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। হরিয়ানার মুষ্টিযোদ্ধা নরেন্দ্র বেরওয়াল অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। কৃষক পরিবারের সন্তান নরেন্দ্র 2009 সালে তার বক্সিং জীবন শুরু করেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার খবরে তার পরিবার ও গ্রামবাসী অত্যন্ত আনন্দিত বলে তিনি জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেল লাইনের কাজ অনুমোদন করেছে। 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এফআইএইচ হকি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে দিয়েছে ভারত। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

এতক্ষণ পরিবেশিত হলো নজরুল গীতি। শিল্পী ছিলেন চন্দ্রাবলী রুদ্র দত্ত। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Kashmir governments to improve security in the Union Territory. Iran warns Gulf nations against facilitating U.S. military operations. Colombia earthquake death toll rises over 300. India beat Pakistan 5-3 to qualify for second round of men's FIH Hockey World Cup in the Netherlands. And in men's cricket, India sealed a commanding 165-run win over host Sri Lanka in Gal Test. Manav Sathar claims maiden 10-wicket haul. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, 6:02 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান, দেশাত্মবোধক গান 6:07, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সকাল 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:10, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45, 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ শুনবেন, শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, 12:05 সপ্তসুর অনুষ্ঠানে শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গান, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান বেলা 12:30, দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, বাংলা ছায়াছবির গান পরিবেশিত হবে ছায়াগীতি অনুষ্ঠানে দুপুর 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 1:40, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, ছড়ার গান পরিবেশিত হবে 2:15, 2:30 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর, কিষাণবাণী 6:30, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:10 রয়েছে অনুষ্ঠান আইন অধিকার, মিশ্র গানের অনুষ্ঠান পরিবেশিত হবে 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আগামীকাল রাত 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ 10:20, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধুরা শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত